ফুঙ্কাম আকাশবাণী আগরতলা, তিনি ফাঁসা তালতুক তালনি শালচকু শালমারি, চিবরিরা থামচিবা তীব্র বিশিক্ষ জোলাই তালনি শালথাম চিচা শালমারি, নিশাই নিচিতক ইংরেজি বিশি চিহ্ন পান্দা নিরা থামচিতক পয়েন্ট ব্রি মিটার্স এবার শাসাই নিরা দগচিচকু আলো কিলোহার যাওয়াই নিত, তাই শাসায় সারাশা পয়েন্ট দক মেগাহার্স আওয়াই নিত তাবুক চ্যাংচাকু চিনি তিনি ফুংনি কবরক আওয়াই পান্দা হারনি খরাং পুইলেন যত খাই তাই চিনি হায়ুনি খরাং পান্দা খাই তাই তাকে বুকসং লামসগ চিন পান্দাও আও যিনিব খালাইন ককাহাম তিনি ককাহাম যালাইন স্বামী বিবেকানন্দ শ্রীলংমানি কক্র ব সালাংখা আং পৈত খায়ো কেব বিনি মান বান্তা মানানি বাকি চুপ যাকে বন হামিয়ানি জেসে ফানো সামপাতু বন কেব আফানো সেমপ্লাই মেয়া বতে ব শাখা ইকনা হারদি সালকচা খে কাউই ফেকিয়া হাইকে নরক মুক্তি থাঙ্গি তা তংসিদি সিচাদি বাচাদি বসকাঙ্গি থাঙ্গানি জরা শক পাইখ্যা নরক হা আমানি বসা।

0: আংখ নাবলা ভারত হা আমানো হামজাক নাবলা হাইকে এরেং তা তংসিদি থানচা অংবাই সিদি টান নাশলে লাইদি মুচি মেথর সুযতন বোমা কাইসানি বসা সিচানা জরা ভাইকা অকগ্র সালাঙ্কা স্বামী বিবেকানন্দ গাছক জরা চিংতিরিনি ক কাহাম ম হাইনি খরং পান্ধ খালাইকা স্বামী বিবেকানন্দ সালংমানি কগ্র তাবুক চিং খালাইন তিনি কগ্র
1: আও সং তাবো খালাইনে তিনি তামো তামো সাল পালাই জাগে দং তিনি ওয়ার্ল্ড রেঞ্জার ডে পালাই যাব অবহাঙ্কা সং যত্ন শিবো সিনি বলং হালং ন কাহাম গ্রংখে নাই কলৈ তন্নানি সামুঙ্গ গদাল জাক বরকংখা রেঞ্জার রক গাই বরক বলং নি সিনি যে মাল মাতা ন গাড়িব সিনি বুফাং ওয়াফাং সিনি বলং রক ন খাতি উই তন্না বাকি বরক সালব্রুম ন বরক হপুং সাপুং ডিউটি রক বাকলাই বরক সিনি বলং রক ন খাতি উই না রাখনা বাকি বরক বরকনি শাক ন বরক বেলাইখেন অ সামুঙ্গ গদালইনে সামুং খাই দংমানি ন নাসিগিনে তিনি নিশাল ন বরক ন বরম ইয়াফারি হায়ুং রেঞ্জার সাল হই পালাই জাগি দঙ্গ তাই অ বলং রগ্ন খাতি উই নারাক থানি ও যে রেঞ্জার রক বরকনি দেরাও কলাইনে লংমারক চখা বরক হাই বর রগ্ন তিনি হাই সাল মুইতো খুইনে বরম ইয়াফারমানি সাল আপনো কারেই তিনি হ্যারি পটার্স বার্থডে নেইব পালাই যাক অব তিনি হাই জুলাই তালনি সাল থামসিসা সালমারি ও 1980 বিসিনি সিমি ও সাল ন পালাই যাকি দঙ্গ তিনি ও সাল পালাইজাঙ্গনি নাসিং বিসঙ্গ বিনি আজাইমানি সাল হ্যারি পটারনি আজাইমানি সাল অবন ন হ্যারি পটারনি যে বার্থডে বিনি সামুং রগ্ন নাসিকিনে ও সাল ন পালাই যাক তাই আপনারে তিনি ন্যাশনাল এভোকাডো ডে নিব পালাই যাক অব হাঙ্কা হাঙ্কা কাইসা বথাই অব ইউনাইটেড স্টেট তো বেলাইখেন মানথক তাই আর নি কথক চামুং এবার কেবা বেলাইন পুষ্টি গান চামুং হই বসিনি যাক আপন বাকে তিনি হাই সালো ইউনাইটেড স্টেট নেশন রক হাঙ্কা হাঙ্কে ও বথাইনি সাল হই নাই পালাই যাক হিংকাই সং আসুক জরাত তিনি তামো সালক পালাই যাক আবো খালাইকা হিন্দু তাবুক সং খালাইনে তিনি সাকামনি কক তিনি সাকামনি কক খালাইনে হিমানি বিশিং তৈ সং সিনি সাক ন বাহাইকে কাহাম তনি মান এবার সিনি সাকনি তামো তামো বেনিফিট স্রক মান অবরক ন তৈনে কক খালাইন সালব্রুম ব্রুম সারি গ এবার খেবা ফুঙ্গ 30 মিনিট সেক এবার খেবা 40 মিনিট সেক সাক বাই থাকি বাকি জরা কারি উই হিম কাহ কাহকে সং আবুনি বিশিং তৈ গবাং মানো সিনি সাকনি যে অর্গান রং ন কাহাম তনি মানো আবু রংনি বিশিং অংখা সিনি হার্ট এবার বখানো কাহাম তনি মানো তাই সিনি লংমানা মানে যে এবার হামানা মানে ফুসফুসনি সামুং খাই থানি ও বেলাইখেন জোবা জুমানো তাই সিনি সাকনি ওজন ঠিক তনি থানি ও বেলাইখেন জোবা জুমানো আপনার কারিব সিনি সালব্রুম ব্রুম অমহাইকে তমুন হিমনানি লয় খাই কাঙ্কে সিনি ব্লাড সুগার আবো বহাইন কন্ট্রোল দঙ্গ তাই হাই ব্লাড প্রেসার ন বহাইন কন্ট্রোল তনি মানো বখানি ওয়ানামা এবার বখানি চাপ রং হেলেংরি তনি মানো তাই সিনি যে স্ট্রোক মানে তাবুক সালব্রুম র ন উমর চাকরাং থং উমর কিসাপ নংথং বরক স্ট্রোক রক মানে নুগুই দঙ্গ গে অবহে স্ট্রোক রক উংনানি ইয়াকনি কাতিরি উই তনি মানো আবনো কারিব উমর অং মানো বহাইন হলিরিব এবা কাতিরিব ডায়াবেটিস ন কন্ট্রোল ল তনিব তাই সিনি সাকনি সিরনি যে থৈ থাংলাইসু খাইমানো বহাইন বেলাইখেনো কাহামতনি থানি চুবাও আবনো কারিব ক্যান্সার অংমানো বোকাশুরিব তাই এন্টি এইজিং নি সামংখলায়ো তাই হজম সঙ্গে মাইচামানি অবরগ্ন হজম খ্লাইথানি ফানরু তাই সিনি যে মৈতু সঙ্গে মৈতু মানমানি ফান অবনো বাহিন ফানবাংরিব তাই সিনি শাকনি জুদা জুদা বেমার রগ্ন কাসুতানি বেলাইখেন ফানরু আবন বাকিন সঙ্গ সালো শাক বাইথানি বাকি 30 মিনিটস এবার কেউ 30 মিনিটস এবার 40 মিনিটস সং হিমনানি নাংনাই গে হিমানি বিসিংতে সং সিনি শাকনো কাহাম তনে মানো গ্যাসক জরা সং খানা লাগা হাইনি খরাঙ্গ শাকামনো তৈনে কক কিসিসা
0: আও নঙ্গে ফাইদি কে দাবো খানা লায় না হোক বানে কক তিনি নি হোক বানে কক চং খানা লায় না মশ কাইমান রগে কক আও চং মশ ন যতন সিনিব তাই মশ যাও তামনি হিমালয় মশকরে চং মই চানা হানি ওয়ান সুগি মেয়া চু মশন পদরে পট খাই না চাও আও মশ নি পদরে পদ জাত তঙ্গ অব তঙ্গ জি ফোর ভ্যারাইটি মশ গরম চা সূর্যমুখী তাই মশ ব্লাতি মশ নি তাই খাই তাই বতঙ্গ মশ হুকে আমার সে সানা থাঙা লিয়া তাই মশ তাম তাম তং হুকে মশ ভিটামিন ই সি তাই আইরন বেলেগ হেন মান থগ নেই সাজাক তো আবন কারে তাই থাইচা কক হুকাই মশ গুথুই চা খাকাই ক্যান্সার বেমার ফনসে হামোহন সাজাক তো মশ ন কাইনানি হিংকাই জরা হুকাই মে বাই জুন তাল বিশিনি তাই কাইসা দো আবাই সেপ্টেম্বর নিশিমি অক্টোবর তালো কাইমান খাই বেলাই চাকো গহনে সাজাক দো মস কাইনে নামাগে চিনি হাস্তিনি হা রগ ও যে থাইসিং সাইথাংমানি আ জাত রব বেবাক ফলে হনে সাজাক দো মস কাইনানি বাগে খাই ওয়াইডে ওয়াই আলচু আইনে নাংনাই তাই তৈব থাকিয়া থাই এংনা নাই বাকমা তৈব না লাখাই তৈন রহরি মান্নাই আমহা ক্ষেত বা বাড়ি হেঙ্গাকাই চাকব তাই চং মশন সারিব কাইমানো তাই মশন লাইন খাইব চং কাইমানো মশন লাইন খাই কাইনানি হেঙ্গাকাই চং ফাংচারা কবনি জাগাও মশ বুচলৈ হবই মা তনা নাই ফাংসারা যেপুরো সালনে চিবা অঙ্গ আপুরু হুকাই হ্যাঁ কাবা তালসা আপুরুকে চেন আমশন সেওই কাইমান্নাই পিয়াবা সারি কাইনানি হিংকাই আমহাই খাইনানি নাই গিয়া তাই চেন কাইনানি ফুরু হুকাকে চেন আরো ইউরিয়া পটাশ তাই সুপার ফসফেট অমর রুবই চেন হাও সাপলি রেনা নাংনাই অলকাই চেন মশ কাইমানি আগলো তাইসা ইয়া ফাঙ্গ ফরমালিন হ্যাঁ রিমানো চং এলড্রিন রক আবরক রেখা আংকাই আসে ইংসা কুকসা ফায়ানি বাকে মশ বাই মশ চালমানি হিনকাকে 30 সেন্টিমিটার তাই লাইন বাই লাইন চালমানি হিনকে ফুট কাইসা তে খাকসা আমহাইকে মশ ন চং কাইকে আংকাই বুবার ফাইপুর অঙ্গে তাইসা হাফ অমরা নাংনাই তাই তৈ রেনা নাংনাই ওয়া তৈ তৈ মানে টংহাকাই বা আসে তৈ রেনা নাইয়া পিয়াবা ওয়া তৈ তৈ করে হিংগাকাই চং ফুংসারি তৈ রেনা নাংনাই বুবার ফাইপুর চং কিসা কলখাই তৈ রেনা নাংনাই তামনি হিমবা বুবার কাগৈ থাঙ্গাকাই মশবথাই আসে তর গলাক আমন বাগৈ আপুর কিসা কলখাই তৈ মারেনা নাংনাই আমহাকে মশ নাইকানি খাইকাকে চং তাল থামরুকনি বিসিংনো মশ খাগৈ চাইমানো আশিক জোড়া চং খোনালাইকা মশ কাইমানো রগৈ কক তাবুক খোনালাইনে কক থমরক না
1: তিনিনি কক থম পৈলাও নানি ইয়াফাও তঙ্গ এমএসসি নার্সিং কোর্স খ্লাইনা মুচুঙ্গুই তংনাই রগনি থানি কয়লাই সানহর জাগৈ তঙ্গ স্কুল এন্ড কলেজ অফ নার্সিং টিপস আমতলিও रंगबिशी 2026

0: seng tabu kok tum to kana bai kya ke shebugo borok talang mani kok khana nani fasing thang lain shebugo borok talang mani kok ani ya phaw tongo Tripura High Court ni bisingo kisi se buk cha chuk thai junior administrative assistant ni bagai talang jak nai abuni bagai from flap khlai jagai tongo bebagai buk cha chuk thai kai chibri abuni bisingo S Rong bagai kaini khatijak tai S Rong ni bagai kai dok tai iwaro kai dok lai nai bagjakha tai pe level nokhobui nai pe metric level 7 nokhobui dormair jakana talo 21,400 klai tai logi grade pe ropotong nai hini saklai jakha o boni bagai rungmaringna nangnai jesa gosijak university ni graduate tai logi computer kringni certificate tongna nangnai tai typing go 40 speed tongna nangnai hini saklai jakha oboni bagai norok online ni bising tei norok from fill up khlai manbaina o buskang august talni sal chuku nakadi sal chini bisingo eba 10 tarikh ni august ni bisingo na norok online ni bising tei from fill up khlai di hini nei kokun kasawa saklai jakha
1: hapang hakotoni railway ni কক সংলাইনক নি বখাক্তি কম কাশো শাকলাই জাখা ইন্ডিয়া রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড জুনিয়র ইঞ্জিনিয়ার ডিপ্লোমে টিক সুপারটেন্ডেন্ট হ্যাকাবা কেমিক্যাল তাই মেটালার্জিক্যাল অ্যাসিস্ট্যান্ট অবনিবাগে কয়বলাই নাহার জাগান কয়বলাই রেনানি পাইথাক সাল হঙ্গাকাই বুসকাং তালনি সাল চিবরই সালমারি জরা তাই অবনি অ্যাডভার্টাইজমেন্ট অঙ্করকা আর আর বি সি ই এন ও 4/2026 তাই বেকুলি অর বুকচা তঙ্গ কাই ব্রিসাই চুকুচিচার তাই অবনি বিশিং বাক জাগেন হা কতনি যত হাসতে রগ অপত্র রুমারিং না নাই ইঞ্জিনিয়ার নি বিশিক থামনি ডিপ্লোমা খাইচাক মানমারি হ্যাকাবা ইঞ্জিনিয়ার হ্যাকাবা টেকনোলজি ও তাই গ্রাজুয়েট না নাই উমর না নাই বিশি টিচার নিশিমি বিশি থামচি থামনি বিশিঙ্গ হ্যাকাবা STSC দফারংনি বাকি কিসাসক লাইজাক ফানো যোগান হানে সাজাক তঙ্গ

তথ্য সম্বলিত অনুষ্ঠান আজ সকালে। এরপরে শুনবেন কলকাতা এবং আগরতলা কেন্দ্রের নির্ধারিত সংবাদ যথাক্রমে 7:25 কলকাতা কেন্দ্রের বাংলায় সংবাদ, 7:35 শুনবেন আগরতলা কেন্দ্রের স্থানীয় বাংলা সংবাদ এবং 7:40 শুনবেন আগরতলা কেন্দ্রের ককবরক সংবাদ। এরপরে শুনবেন 7:45 গীতালী অনুষ্ঠানের রবীন্দ্রসঙ্গীত শিল্পী পূর্বাদাম। 8:00 দিল্লি কেন্দ্রের সমাচার প্রভাত, 8:15 আজকের কবিতা, 8:30 শুনবেন পদ্মপুরাণ অনুষ্ঠানে মনসা মঙ্গলের গান, আজ শুনবেন চন্দ্রধরের 14 ডিঙ্গা ডুবান এবং চাঁদের দুরবস্থা পরিবেশনায় স্বপ্না পাল এবং তার দল। দিল্লি কেন্দ্র থেকে নিউজ বুলেটিন হিন্দিতে শুনবেন সকাল 9:00, 9:05 গানে গানে অনুষ্ঠানটি। দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ শুনবেন সকাল 10:00, 10:05 দেশবন্ধন অনুষ্ঠানে শুনবেন দেশমাতৃকার গান বিভিন্ন শিল্পী কণ্ঠে। 10:30 পুরাতন অনুষ্ঠানে শুনবেন টাপ্পা ঠুমরি এবং বৈঠকি গান। ১১:00 শুনবেন দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ, 11:05 শুনবেন আগরতলা কেন্দ্রের FM উজ্জয়ন্তীর ককবরক অনুষ্ঠান। এর অব্যবহিত পরে শুনবেন কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ অর্থাৎ 1:30। দুপুর 2:00 মধ্যাহ্ন সংবাদ দিল্লি কেন্দ্র থেকে, ধনে ধান্যে পুষ্পভরা অনুষ্ঠানে শুনবেন দ্বিজেন্দ্র গীতি দুপুর 2:15। আমিনালী অনুষ্ঠানে শুনবেন সুরমল্লিকা বাংলা আধুনিক গান দুপুর 2:30। 3:00 দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ, 3:05 বিবিধ ভারতীর প্রচারিত অনুষ্ঠান। বিকেল 5:00 শুনবেন দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ, 5:05 শুনবেন দিল্লি কেন্দ্রের ইংরেজিতে সংবাদ, বিকেল 5:10 শুনবেন জীবনের গল্প। এর অবহিত পরে শুনবেন পুরনো দিনের হিন্দি ছায়াছবির গান অনুষ্ঠান অবকাশ রঞ্জনী। বিকেল 5:45 লোকসঙ্গীত শুনবেন, 6:00 শুনবেন ককবরক অনুষ্ঠান, 6:30 কৃষক ভাই বোনদের জন্য প্রচারিত অনুষ্ঠান খেতে খামারে, 7:05 শুনবেন পদ্মপুরাণ অনুষ্ঠানে মনসা মঙ্গলের গান, শুনতে পাবেন চন্দ্রধরের সহিত স্বর্ণকার পরিচয় এবং লক্ষ্মীন্দরের জন্মবৃত্তান্ত বর্ণন, পরিবেশনায় অষ্টমী সাহা এবং তার দল। রাত 7:35 শুনবেন কলকাতা কেন্দ্রের বাংলায় সংবাদ, 7:45 শুনবেন আগরতলা কেন্দ্রের ককবরক সংবাদ, 7:55 শুনবেন স্থানীয় বাংলা সংবাদ আগরতলা কেন্দ্র থেকে। মনোমতো গান অনুষ্ঠান শুনবেন রাত 8:05। রাত 9:00 পাঁচমিশালী শুনবেন বিভিন্ন ধরনের বিভিন্ন আঙ্গিকের গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে। কবিতার আকাশ এই অনুষ্ঠানে শুনবেন রাত 9:30। 10:00 কোশ্চেন আওয়ার পার্লামেন্টের অনুষ্ঠানটি শুনবেন দিল্লি কেন্দ্র থেকে। এর অবহিত পরেই আজকের অধিবেশনের সমাপ্তি। শুনলেন অনুষ্ঠান পরিচিতি।

আমরা অনুষ্ঠান শুনছেন আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে। অনুষ্ঠানমালায় এখন শুনুন তথ্য সম্বলিত অনুষ্ঠান আজ সকালে।

নমস্কার সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, বসে পড়লাম বিভিন্ন তথ্যাবলী নিয়ে আপনাদের প্রিয় অনুষ্ঠান আজ সকালেতে। ভোরের পাখি ডাকে, কোথায় ভোরের পাখি ডাকে, ভোর না হতে ভোরের খবর কেমন করে রাখে। প্রথমেই শুনব ইতিহাসের পাতায় আজকের দিনটি সম্পর্কে। আজ 14 শ্রাবণ 1433 বঙ্গাব্দ, 31 জুলাই 2026 খ্রিস্টাব্দ। 1498 সালের আজকের দিনে প্রথম ইউরোপীয় হিসেবে ক্রিস্টোফার কলম্বাস পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জের ত্রিনিদাদ আবিষ্কার করেন। 1658 সালের আজকের দিনে ঔরঙ্গজেব ভারতের মুঘল সম্রাট হিসেবে ঘোষিত হয়েছিলেন। 1806 সালের আজকের দিনে ব্রিটিশ উপনিবেশবাদীরা দক্ষিণ আফ্রিকার কাপ এলাকা দখল করে নেয়। নিউজিল্যান্ডের শহর ক্রাইস্টচার্চকে সিটি হিসেবে গ্রহণ করা হয় 1856 সালের আজকেরই দিনে। নাগপুরে সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি হয় 1927 সালের আজকের দিনে। 1948 সাল আজকের দিনে ডক্টর বিধানচন্দ্র রায়ের পরিকল্পনায় মাত্র কয়েকটি বাস নিয়ে যাত্রী পরিবহন সংস্থা কাজ শুরু করে। পরবর্তীতে 1961 সালের 15 জুন সংস্থাটির নামকরণ কলকাতা রাষ্ট্রীয় পরিবহন সংস্থা হয়েছিল। ইতালীয় পর্বতারোহী প্রথম হিমালয়কে 2 অর্থাৎ দ্বিতীয় শৃঙ্গে আরোহণ করে প্রমাণ করে দিয়েছিলেন যে এটা সহজ 1954 সালের আজকের দিনে। অ্যাপোলো 15 মহাকাশযান চাঁদে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছিল 1971 সালের আজকের দিনে। সোভিয়েত মার্কিন দূরপাল্লায় পারমাণবিক অস্ত্র হ্রাস চুক্তি স্টার্ট স্বাক্ষরিত হলে দুদেশের মধ্যে বিরাজমান 5 দশক ব্যাপী বিরোধের অবসানে কার্যকর পদক্ষেপ ঘটে 1991 সালের আজকের দিনে। আজকের দিনটিতে ভারতের হয়ে প্রথম মোবাইল ফোনে কলকাতার মহাকরণে বসে কথা বলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। মাইকেল ফেলপস 1964 সালে লারিসা লারিথিনিয়ান গড়া অলিম্পিকের একা আসরে সর্বোচ্চ পুরস্কার বিজয়ের রেকর্ড ভেঙে দেন। আজকের দিনে বিখ্যাত ফরাসি পদার্থবিদ চার্লস অগাস্টিন কুলান 1736 সালে জন্মগ্রহণ করেছিলেন। মুন্সী প্রেমচাঁদ আধুনিক হিন্দি এবং উর্দু ভাষার লেখক 1880 সালের আজকের দিনে উনার জন্ম হয়। 1891 সালের আজকের দিনে প্রখ্যাত ভারতীয় বাঙালি চিত্রশিল্পী খিতেন্দ্রনাথ মজুমদার উনার জন্ম হয়। বিবেকানন্দ মুখোপাধ্যায় প্রখ্যাত বাঙালি সাংবাদিক 1904 সালের আজকের দিনে জন্ম হয়।

জন্ম হয়েছিলেন বিশ্বের সেরা দশ টেনিস সেরা তারকার কোচ নিক বালেটিনিয়ারি 1931 সালের এই দিনটিতে। 1947 সালের আজকের এই দিনে মমতাজ ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী, ওনার জন্ম হয়। আজকের দিনে উধাম সিং ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের ব্যক্তিত্ব এবং অগ্নিযুগের শহীদ মার্ক্সবাদী বিপ্লবী, ওনার আজ প্রয়াণ দিবস। আজকের দিনে মৃত্যু হয়েছিল শৈলেন্দ্রনাথ গুহরায়ের, ভারতে মুদ্রণ শিল্পের বিশিষ্ট ব্যক্তিত্ব এবং শ্রী সরস্বতী প্রেসের প্রতিষ্ঠাতা। 1980 সালে আজকের দিনটিতেই ওনার প্রয়াণ ঘটে। নবারুণ ভট্টাচার্য ভারতীয় লেখক, 2014 সালের আজকের দিনে ওনার মৃত্যু হয়। মৃত্যু হয়েছিল ফিদেল রামোস, ফিলিপাইনের 12তম রাষ্ট্রপতি, 2022 সালের আজকের দিনে উনি মৃত্যুবরণ করেন। 2024 সালের আজকের দিনে অংশুমান গায়কওয়ার ভারতীয় আন্তর্জাতিক ক্রিকেটার, ওনার আজ প্রয়াণ দিবস। শুনলেন ইতিহাসের পাতায় আজকের দিনটি সম্পর্কে।

সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এই কণ্ঠস্বর আমরা সবাই একবারে শুনেই বলে দিতে পারি এই কণ্ঠটি কার। হ্যাঁ বন্ধুরা, এই কণ্ঠ মহান সঙ্গীত শিল্পী মোহাম্মদ রফির। বন্ধুরা, আজকের দিনে ওনার প্রয়াণ ঘটেছিল। 1980 সালের 31 জুলাই ওনার প্রয়াণ দিবস। ব্রিটিশ ভারতের পাঞ্জাব প্রদেশে জন্মগ্রহণকারী বিখ্যাত ভারতীয় সঙ্গীত শিল্পী। একসময় তিনি সমগ্র উপমহাদেশে অত্যন্ত জনপ্রিয় ব্যক্তিত্ব ছিলেন। তিনি সঙ্গীত জীবনে সুদীর্ঘ 4 দশক সময়কাল অতিবাহিত করেন। সঙ্গীত কলায় অসামান্য অবদান রাখায় শ্রেষ্ঠ গায়ক হিসাবে জাতীয় পদক এবং 6 বার ফিল্মফেয়ার পুরস্কারে ভূষিত হয়েছিলেন। এছাড়াও 1967 সালে ভারত সরকার প্রদত্ত পদ্মশ্রী সম্মানেও অভিষিক্ত হয়েছেন মোহাম্মদ রফি। প্রায় 40 বছর সময়কাল ধরে সঙ্গীত জগতে থাকাকালীন 26,000-এরও অধিক চলচ্চিত্রের গানে নেপথ্য গায়ক এবং প্লেব্যাক সিঙ্গার হিসেবে সম্পৃক্ত ছিলেন মোহাম্মদ রফি। তিনি বহুবিধ গানে অংশ নেয়ার বিশেষ ক্ষমতার অধিকারী ছিলেন। তার মধ্যে শাস্ত্রীয় সঙ্গীত, দেশাত্মবোধক গান, বিরহ বিচ্ছেদ, উচ্চমার্গের প্রেম ভালোবাসা, কাওয়ালি, ভজন, গজল সহ বিভিন্ন গোত্রের গানে দক্ষতা এবং পারদর্শিতা দেখিয়েছেন সমানভাবে। বিশেষ করে হিন্দি এবং উর্দু ভাষায় সমান দক্ষতা থাকায় তার গানগুলোতে বৈচিত্র্য এসেছে সমধিক। হিন্দি সহ কোনকানি, উর্দু, ভোজপুরি, উড়িয়া, পাঞ্জাবি, বাংলা, মারাঠি, সিন্ধি, কানাড়া, গুজরাতি, তেলুগু, মাঘি, মৈথিলি, অহমিয়া ইত্যাদি ভাষায় তিনি গান গেয়েছেন। এছাড়াও আরও গান গেয়েছেন ইংরেজি, ফরাসি, স্প্যানিশ এবং ওলন্দাজ ভাষায়। ২৪ জুলাই 2010 ইংরেজি তারিখে দ্য টাইমস অফ ইন্ডিয়া পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে তার চমকপ্রদ কণ্ঠস্বরকে বিশেষভাবে মূল্যায়িত করা হয়েছে। আমি তোমাকে ভালোবাসি, এই যে বাক্যটি, যদি 101 প্রকারে গান আকারে গাইতে বলা হয়, মোহাম্মদ রফি ওই 101 প্রকারের সবটুকুই করতে পারতেন। প্রায় 4 দশকের গানের ভুবনে অসাধারণ অবদানের জন্য মোহাম্মদ রফি তাই সকল সময়ের, সকল কালেরও, সকল বিষয়ের শিল্পী হিসাবে পরিগণিত হয়ে আছেন। 31 জুলাই 1980 ইংরেজি বৃহস্পতিবার রাত 10:50 উপমহাদেশের অমর সঙ্গীতকার মোহাম্মদ রফি হঠাৎ মায়োকার্ডিয়াল ইনফেকশন বা হৃদজনিত সমস্যায় ভুগে 56 বছর বয়সে তার মৃত্যু হয়। তার শেষ গানটি ছিল আসপাস ছবির শাম ফির কিউ দাস হে দোস্ত। লক্ষ্মীকান্ত প্যারালালের রচনায় এই গানটি রেকর্ড করার কয়েক ঘন্টা পরেই মৃত্যুর কোলে ঢলে পড়েছিলেন সঙ্গীত শিল্পী মোহাম্মদ রফি। আজকের আসর থেকে শ্রদ্ধেয় মোহাম্মদ রফিকে শ্রদ্ধাঞ্জলি।

বন্ধুরা, রয়েছে তথ্য সম্বলিত অনুষ্ঠান আজ সকালেতে। অনুষ্ঠানে এবারে কথা বলব আরেকজন সুনামধন্য ভারতীয় বাঙালি গায়িকা, হ্যাঁ বন্ধুরা, নির্মলা মিশ্র। তিনি তাঁর গাওয়া আধুনিক বাংলা এবং ফিল্মি গানের জন্য বহুল পরিচিত। দক্ষিণ কলকাতার চেতলার বাসিন্দা নির্মলা মিশ্রের ডাকনাম ঝামেলা। সঙ্গীত জগতের ঘনিষ্ঠ মহলে তাকে অনেকেই ঝামেলাদি বলেই ডাকেন। তার বিখ্যাত আধুনিক গানগুলি হচ্ছে এমন একটা ঝিনুক খুঁজে পেলাম না, সেই একজন দিও না তাকে মন, আবেশে মুখ রেখে বলো তো আর সে, এরকম অনেক গান। তার গাওয়া জনপ্রিয় ছায়াছবির গানগুলো হচ্ছে তুমি আকাশ এখন যদি, আমি হারিয়ে ফেলেছি গানের সাথীরে। তিনি অনেক গীতিনাট্যেও অংশ নিয়েছেন। 1976 সালে তিনি উত্তম কুমারের মহালয়া গীতিনাট্যে অংশ নেন। নির্মলা মিশ্র অসংখ্য নজরুলগীতি, রবীন্দ্রসঙ্গীত, শ্যামাসঙ্গীত, দেশাত্মবোধক গান এবং লোকসঙ্গীতও গেয়েছেন। তিনি মান্না দে, প্রতিমা বন্দ্যোপাধ্যায়, মানবেন্দ্র মুখোপাধ্যায়, সন্ধ্যা মুখোপাধ্যায়, শিপ্রা বসু এবং অনেক অনেক বিখ্যাত শিল্পীর সাথে দ্বৈত গান করেছেন। 1997 খ্রিস্টাব্দের ওড়িশা সরকার গান গান্ধবী সম্মান প্রদান করেছিলেন ওনাকে। পশ্চিমবঙ্গ সরকার তাকে 2012 সালে সঙ্গীত সম্মান এবং 2013 সালে সঙ্গীত মহাসম্মান, সেই সঙ্গে বঙ্গবিভূষণ সম্মাননা প্রদান করেছিলেন। 2022 খ্রিস্টাব্দের 30 জুলাই শনিবার মধ্যরাতে বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন প্রবীণ শিল্পী। রাত 12:05 দক্ষিণ কলকাতার চেতুলার নিজের বাড়িতে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 83 বছর। আজকের আসর থেকে ভারতীয় মহান বাঙালি গায়িকা নির্মলা মিশ্রকে আন্তরিক শ্রদ্ধা।

সুব্রত শ্রোতা বন্ধুরা, আমরা রয়েছি তথ্য সম্বলিত অনুষ্ঠান আজ সকালেতে। অনুষ্ঠানে এবারে শুনব সংখ্যালঘু সম্প্রদায়ের আর্থসামাজিক শিক্ষা সংস্কৃতি নিয়ে। ভারত সরকার এবং রাজ্য সরকারগুলোর সংখ্যালঘু সম্প্রদায়ের অর্থাৎ মুসলিম, খ্রিস্টান, শিখ, বৌদ্ধ, জৈন, পারসি, এদের আর্থসামাজিক এবং শিক্ষা সংস্কৃতির উন্নতির জন্য বিভিন্ন সংখ্যালঘু কল্যাণ প্রকল্প চালু রয়েছে। ত্রিপুরার মতো রাজ্য স্থানীয় উন্নয়নের জন্য নতুন প্রকল্প এবং ঋণ সহায়তা প্রদান করা হচ্ছে। শিক্ষামূলক প্রকল্পগুলির মধ্যে প্রাক মেট্রিক বৃত্তি, প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের পড়াশোনার জন্য আর্থিক সাহায্য, পোস্ট মেট্রিক বৃত্তি, একাদশ শ্রেণী থেকে উচ্চ শিক্ষা স্তরের শিক্ষার্থীদের জন্য বৃত্তি, মেরিট কম মিন্স স্কলারশিপ, পেশাদার ও প্রযুক্তিগত কোর্সে উচ্চ শিক্ষার জন্য আর্থিক সহায়তা, ঋণ সহায়তা এবং ক্ষুদ্র ব্যবসা, ন্যাশনাল মাইনরিটিস ডেভেলপমেন্ট অ্যান্ড ফাইন্যান্স কর্পোরেশন, এগুলির মধ্য দিয়ে স্বল্প সুদে ঋণ গ্রহণ, প্রধানমন্ত্রী জনবিকাশ কার্যক্রম, সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় স্কুল, হাসপাতাল, হোস্টেল এবং কমিউনিটি সেন্টার নির্মাণ ইত্যাদি সমস্ত বিষয় নিয়ে ভারত সরকার এবং রাজ্য সরকার তাদের আর্থসামাজিক শিক্ষা এবং সংস্কৃতির উন্নতির জন্য বিভিন্ন ধরনের প্রকল্প চালু করেছেন।

বহুজন হিতায়, বহুজন সুখায়। আকাশবাণী, যা পূর্বে অল ইন্ডিয়া রেডিও নামে পরিচিত ছিল, আজ আকাশবাণী, যা ভারতের একটি সরকারি সম্প্রচার সংস্থা। এটি শুধুমাত্র প্রসার ভারতীর একটি অংশ। আকাশবাণী শব্দটি সংস্কৃত শব্দ থেকে এসছে, যার অর্থ আকাশ থেকে আশা, বাণী বা দৈববাণী। 1936 সালে এম ডি গোপালস্বামী তার মহীশূরের বাসভবনে একটি বেতার কেন্দ্র স্থাপন করেন এবং সেখানে আকাশবাণী শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন। 1956 সালে অল ইন্ডিয়া রেডিওর আনুষ্ঠানিক নামকরণ করা হয় আকাশবাণী। আকাশবাণী ভারতের প্রাচীনতম এবং বৃহত্তম রেডিও সম্প্রচার সংস্থা। আকাশবাণী শব্দটি ভারতীয় সংস্কৃতি এবং ঐতিহ্যের সাথে গভীরভাবে জড়িত। হিন্দু, জৈন এবং বৌদ্ধ ধর্মগ্রন্থে স্বর্গ এবং পৃথিবীর মধ্যে যোগাযোগের মাধ্যম হিসেবে আকাশবাণীর উল্লেখ রয়েছে। আকাশবাণী বর্তমানে দেশ জুড়ে আঞ্চলিক এবং জাতীয় উভয় প্রকার অনুষ্ঠানমালা সম্প্রচার করে। এটি বিভিন্ন ধরনের

নের বিনোদন, শিক্ষা এবং তথ্যমূলক অনুষ্ঠান প্রচার করে থাকে। হ্যাঁ বন্ধুরা, আকাশবাণী আবেগের কথা বলে। এটি শুধুমাত্র একটি রেডিও স্টেশন নয়, এটি অনেকের কাছে আবেগের একটি অংশ, বিশেষ করে যারা বাংলা ভাষাভাষী তাদের কাছে আকাশবাণী এক নস্টালজিয়ার নাম। এটি তাদের শৈশব, তারুণ্য এবং জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ মুহূর্তের সাথে জড়িত বিভিন্ন ভারতীয় সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ। বলতে হয় আকাশবাণী যেখানে শব্দেরা ডানা মেলে ওড়ে, প্রতিটি সুর এক একটি আকাশবাণী, আকাশের ভাষা হৃদয়ে বাজে আকাশবাণী ভালোবাসার সুর, আকাশের গান জীবনের গান, যা কিছু সুন্দর তার প্রতীক আকাশবাণী, আকাশের সুরেলা কণ্ঠস্বর, মনের কথা আকাশবাণীতে।

যেতে যেতে টুকিটাকি খবরাখবর, বহুতলে লিফট দুর্ঘটনার দায় এড়িয়ে গেলে চলবে না। এক্ষেত্রে নির্মাতা সংস্থা, রক্ষণাবেক্ষণকারী সংস্থা এবং বহুতলের মালিক বা পরিচালন কর্তৃপক্ষ, এই তিন পক্ষকেই যৌথভাবে দুর্ঘটনার দায় নিতে হবে। এক মামলার রায়ে এই কথা জানিয়ে দিলেন সুপ্রিম কোর্ট। এসসির পর্যবেক্ষণ, শহরাঞ্চলে লিফট এখন গণপরিবহনেরই একটি মাধ্যম। এই ব্যবস্থার উপর আস্থা থেকেই মানুষ লিফটে ওঠেন, তাই কোনো দুর্ঘটনা ঘটলে সংশ্লিষ্ট সব পক্ষকেই দায় নিতে হবে। যন্তরমন্তরে আন্দোলনের অংশ নেওয়া ছাত্র যুবকদের জন্য স্বস্তির ঘোষণা। দিল্লি সরকার জানিয়েছে, সিজেপি এর নেতৃত্বে হওয়া বিক্ষোভে অংশ নেওয়া আন্দোলনকারীদের বিরুদ্ধে আর কোনো আইনি পদক্ষেপ হবে না। যাদের গ্রেপ্তার বা আটক করা হয়েছে সেই ঘটনাগুলিও পর্যালোচনার দায়িত্ব দিয়েছে। তবে যাদের বিরুদ্ধে আগে থেকে অপরাধমূলক রেকর্ড রয়েছে তাদের ক্ষেত্রে এই ছাড় প্রযোজ্য হবে না বলে জানিয়েছে দিল্লি সরকার। পশ্চিম এশিয়ায় চলা যুদ্ধের আবহের মধ্যেই গতকাল বৃহস্পতিবার নিরাপত্তা সংক্রান্ত ক্যাবিনেট কমিটির সঙ্গে বৈঠক করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এই বৈঠকে উপস্থিত ছিলেন। সূত্রের খবর, এই সংঘাতের প্রভাব থেকে দেশের নাগরিক এবং বিদেশে বসবাসরত ভারতীয়দের সুরক্ষায় সর্বাত্মক প্রচেষ্টা চালানোর উপরে জোর দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ডলারের সাপেক্ষে আরও কিছুটা পোক্ত হল টাকা। গতকাল মুদ্রাবাজারের প্রাথমিক হিসাব অনুযায়ী 9 পয়সা হারাল ডলার। দিনের শেষে দাম হল 95.67 টাকা। এই নিয়ে টানা 5 দিন ধরে ডলারের নিরিখে উঠল ভারতীয় মুদ্রা। বিশেষজ্ঞদের মতে ঊর্ধ্বমুখী শেয়ার বাজার এবং বিদেশি লগ্নি সংস্থাগুলির পুঁজি ঢালতে এদেশে ফেরার ঘটনা টাকার হারানোর জমির কিছুটা পুনরুদ্ধারে সাহায্য করেছে। অবসর ঘোষণা করেছেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক অজিঙ্ক রাহানে। শুনলেন টুকিটাকি খবরাখবর। এর মধ্য দিয়ে আজকের মতো শেষ হলো তথ্য সম্বলিত অনুষ্ঠান আজ সকালে। আবারও শুনবেন অনুষ্ঠানটি আগামীকাল সকাল 7টায়। ততক্ষণের জন্য বিদায় চেয়ে নিচ্ছি, নমস্কার। আপনার অনুষ্ঠান শুনছেন আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে। কিছুক্ষণের মধ্যে শুনবেন কলকাতা এবং আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত সংবাদ।

0: সরকারি চাকরি ও প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্ন ফাঁস এবং অনিয়ম রুখতে আনার সংশোধনী বিলটি সংসদে পাশ হয়েছে। জাতীয় মর্যাদার অবমাননা প্রতিরোধ সংশোধনী বিলও সংসদে গৃহীত। সুপ্রিম কোর্ট নিটের প্রশ্ন ফাঁস ইস্যুতে জাতীয় রাজধানী অঞ্চলে বিক্ষোভের সময় পেলেট গান ব্যবহারের ফলে আহতদের উপযুক্ত চিকিৎসার বন্দোবস্ত করতে দিল্লি সরকারকে নির্দেশ দিয়েছে। প্রধানমন্ত্রী অরুণাচল প্রদেশ ও নাগাল্যান্ডের বন্যা পরিস্থিতি নিয়ে এক উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন। পাকিস্তান অধিকৃত জম্মু ও কাশ্মীরে পাকিস্তানি সেনার হামলায় এখনো পর্যন্ত 40 জনেরও বেশি বিক্ষোভকারীর মৃত্যু। বালুচিস্তানে এক কয়লা খনিতে কমপক্ষে 18 জন শ্রমিকের মৃত্যু। গ্লাসগোতে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসে 3টি সোনাসহ 17টি পদক নিয়ে ভারত দশম স্থানে রয়েছে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, একটি বিশ্বাসযোগ্য পরীক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর। সমাজ মাধ্যমে এক বার্তায় তিনি বলেন, বিগত কয়েক বছরে কেন্দ্র ও রাজ্য সরকারগুলি প্রশ্নপত্র ফাঁসের সমস্যার সম্মুখীন হওয়ার ফলে শিক্ষার্থীদের ভবিষ্যৎ প্রশ্নের মুখে পড়ছে। তিনি বলেন, এই বিষয়টিকে মাথায় রেখেই কেন্দ্র ও রাজ্য উভয় ক্ষেত্রেই শিক্ষা ও পরীক্ষা ব্যবস্থার সংস্কারের প্রয়োজন হয়ে পড়েছে। প্রধানমন্ত্রী বলেন, সরকারি চাকরি ও প্রতিযোগিতামূলক পরীক্ষার অনিয়ম রুখতে আনা সংশোধনী বিল উভয় কক্ষেই পাশ হয়েছে। বিকশিত ভারতের ভিত মজবুত করে এবং শিক্ষার্থীদের পরিশ্রমের মর্যাদা রক্ষা করতেই এই ব্যবস্থা গ্রহণ করেছে সরকার।
1: দোনো সদনো নে কঠোর প্রাবধানো ওয়ালে ইস বিল কো পাস কর দিয়া হ্যায়। আব বিশ্বস্ত পরীক্ষা পদ্ধতি কি দিশা মে জানে মে এক মহত্বপূর্ণ কাম পূর্ণ হুয়া। কাম আগে ভি চলতা রহেগা। হাম এসি পরিস্থিতি কো লম্বে সময় তক নাহি চলনে দেঙ্গে। ইস বিশ্বাস কে সাথ সাথিও আইয়ে হাম সব মিল করকে বিকশিত ভারতকে স্বপ্ন কো পূর্ণ করনে কে লিয়ে কন্ধে সে কন্ধা মিলা করকে চলে।
0: পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স সংশোধনী বিল গতকাল রাজ্যসভায় পাশ হয়েছে। বর্তমানে তা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর অনুমোদনের অপেক্ষায় রয়েছে। বিল পাশ নিয়ে সরকারের ভূয়সী প্রশংসা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সমাজ মাধ্যমে এক বার্তায় বলেন, এই বিল শিক্ষার্থীদের ভবিষ্যৎকে আরও সুরক্ষিত করে তুলবে। বিল নিয়ে আলোচনার জবাবে ভাষণে কর্মী বিষয়ক ও জন অভিযোগ মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং বলেন, এই প্রশ্ন ফাঁসের বিষয়টি ভারতের প্রত্যেক নাগরিককে নাড়া দিয়ে গেছে। সরকার এই ধরনের প্রশ্ন ফাঁস প্রতিরোধ করে শিক্ষা ব্যবস্থার সংস্কারের জন্য সব রকমের চেষ্টা চালিয়ে যাচ্ছে। মন্ত্রী আরো বলেন, সরকার এ বিষয়ে নো টলারেন্স নীতি গ্রহণ করবে।
2: প্রাইম মিনিস্টার মোদি জি লস্ট নো টাইম টু ডিক্লেয়ার দ্যাট নোবডি উইল বি অ্যালাউড টু জিওপারডাইজ দি ফিউচার অফ আওয়ার চিলড্রেন এন্ড হেন্স দিস লেজিসলেশন হুইচ সিক্স টু মেক অ্যামেন্ডমেন্টস ইন 2024 অ্যাক্ট ইন অর্ডার টু মেক ইট মোর স্ট্রিনজেন্ট মোর ডিটারেন্ট ইজ বিং ব্রট ইন। ইফ দেয়ার আর এনি সাজেশন ফর ইম্প্রুভমেন্ট আই উইল বি টেকিং নোট অফ ইট। দিস বিল ইজ আ রিইনফরমেশন অফ দি গভর্নমেন্টস হাইয়েস্ট কমিটমেন্ট টু সেফগার্ড দি ওয়েলফেয়ার অফ দি স্টুডেন্টস এন্ড ইউথ অফ দিস কান্ট্রি।
0: মন্ত্রীর ভাষণের সময় বিরোধীরা সভাকক্ষ ত্যাগ করেন। বিলটি পাশের পর রাজ্যসভা আজ সকাল 11টায় পুনরায় শুরু হবে। আলোচনায় অংশ নিয়ে রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে বলেন, প্রস্তাবিত বিলে সরকার যে সমস্ত ব্যবস্থা গ্রহণের কথা বলেছে সরকারি চাকরির ক্ষেত্রে তা বিশেষ প্রভাব ফেলবে না। তিনি বলেন, দেশজুড়ে ছাত্রদের প্রতিবাদের পরই সরকারি চাকরি ও প্রতিযোগিতামূলক পরীক্ষা সংক্রান্ত ব্যবস্থা গ্রহণে সরকার উদ্যোগী হয়েছে।
3: ज्यादा जुर्माना कड़ी सजा स्पेशल टास्क फोर्स फास्ट ट्रैक कोर्ट्स जैसे प्रावधान आपने इसमें रखा है इससे कुछ फर्क पड़ने वाला नहीं। लेकिन ये जो मजबूत कानून लाने के लिए हमने 2024 में ही इसकी मांग रखी थी लेकिन तब आपने हमारी इस बात को नहीं मानी।
0: জাতীয় মর্যাদার অবমাননা প্রতিরোধ সংশোধনী বিল 2026 গতকাল সংসদে পাশ হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় 1971 সালের মূল আইনটি সংশোধন করার লক্ষ্যে এই বিলটি লোকসভায় পেশ করেন। প্রস্তাবিত এই বিলে জাতীয় সঙ্গীত জনগণমনের মতোই বন্দে মাতরমকেও সমান আইনি সুরক্ষা দেওয়ার কথা বলা হয়েছে। এই বিল অনুযায়ী জাতীয় সঙ্গীত বা জাতীয় স্তোত্রের অবমাননা করলে 3 বছর পর্যন্ত কারাদণ্ড জরিমানা বা উভয়ই হতে পারে। সংসদে আলোচনার জবাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় বলেন, এই বিল কেবল আইনি পরিবর্তন নয়, সাংস্কৃতিক ঐতিহ্য জাতীয় চেতনা ও স্বাধীনতা সংগ্রামের আদর্শের প্রতীক। 1971 সালে তৈরি আইন জনগণমন সুরক্ষা নিশ্চিত করা হয়েছিল। শ্রী রায় বলেন, 1947 সালের 15 আগস্ট সকাল 6:30 অল ইন্ডিয়া রেডিওতে সর্দার বল্লভভাই প্যাটেলের অনুরোধে পণ্ডিত ওঙ্কারনাথ ঠাকুর সম্পূর্ণ বন্দে মাতরম পরিবেশন করে প্রথম স্বাধীনতা দিবসের সূচনা করেছিলেন। সুপ্রিম কোর্ট নিটের প্রশ্ন ফাঁস ইস্যুতে জাতীয় রাজধানী অঞ্চলে ছাত্রছাত্রীদের বিক্ষোভ আন্দোলনের সময় শিক্ষার্থীদের উপর কথিত পেলেট গান ব্যবহারের ফলে আহতদের উপযুক্ত চিকিৎসার বন্দোবস্ত করতে দিল্লি সরকারকে নির্দেশ দিয়েছে। প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বে 3 বিচারপতির বেঞ্চ যন্তর মন্তর সহ অন্যান্য স্থানে ভিড় সামলাতে ধাতব পেলেট গান ব্যবহারের উপর পূর্ণাঙ্গ নিষেধাজ্ঞার আর্জি জানিয়ে দায়ের করা এক আবেদনের শুনানির সময়

নির্দেশ দেন। শুনানির সময় বেঞ্চ এও বলেছে, পুলিশের নীতি অনুযায়ী ঘটনার গুরুত্ব অনুধাবন করে ব্যতিক্রমী কিছু ক্ষেত্রে পেলেট গান ব্যবহার করা যেতে পারে। যতক্ষণ না এই নিয়মকে কেউ চ্যালেঞ্জ জানাচ্ছে, ততক্ষণ এই অস্ত্রের ব্যবহারেও বেআইনি বলে গণ্য করা যায় না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অরুণাচল প্রদেশ এবং নাগাল্যান্ডের বর্তমান বন্যা পরিস্থিতি নিয়ে গতকাল এক উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন। সংসদ ভবনে আয়োজিত এই বৈঠকে দুই রাজ্যের সংসদ সদস্যদের সঙ্গে সার্বিক দুর্যোগ পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন তিনি। বৈঠকের পর সমাজ মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী জানান, এই কঠিন চ্যালেঞ্জ মোকাবেলায় কেন্দ্রীয় সরকার সংশ্লিষ্ট রাজ্য সরকারগুলির সঙ্গে একযোগে কাজ করবে। ওড়িশার বিস্তীর্ণ অঞ্চলে বন্যা পরিস্থিতি এখনও উদ্বেগজনক। টানা ভারী বৃষ্টিপাত এবং প্রধান নদীগুলির জলস্তর লাগাতার বৃদ্ধির ফলে রাজ্য জুড়ে স্বাভাবিক জীবনযাত্রা সম্পূর্ণ বিপর্যস্ত। পরিস্থিতি মোকাবিলায় রাজ্য সরকার দ্রুত ত্রাণ বণ্টন এবং ক্ষয়ক্ষতির হিসাব নিরূপণের কাজ চলেছে। বন্যা দুর্গত এলাকাগুলি থেকে ইতিমধ্যেই 1,76,000 বেশি মানুষকে উদ্ধার করে নিরাপদ আশ্রয়স্থলে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ভারী বৃষ্টি অব্যাহত থাকায় বেশ কিছু এলাকায় যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন। ভারতীয় আবহাওয়া দপ্তর গুজরাটের বেশিরভাগ অংশে আগামী দুদিনে অতিভারী বৃষ্টিপাতের লাল সতর্কবার্তা জারি করেছে। আহমেদাবাদ, আনন্দ, সুরাট সহ 13টি জেলা জুড়ে এই বৃষ্টির সম্ভাবনা। মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরতে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। কেরালার 14টি জেলার মধ্যে 11টি জেলাতে আজ অতিভারী বৃষ্টির পূর্বাভাস সহ অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। বাকি 3টি জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাসের কারণে হলুদ সতর্কতা কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। আগামীকালও কেরালায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। স্বাধীনতা সংগ্রামী শহীদ উধম সিং এর 87তম আত্মবলিদান দিবসে দেশের মানুষ আজ তাঁর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছেন। গাদার পার্টি এবং হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশনের সদস্য উধম সিং জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিকার করতে 1940 সালের 13 মার্চ ব্রিটিশ পাঞ্জাবের প্রাক্তন লেফটেন্যান্ট গভর্নর মাইকেল ও ডয়ারকে লন্ডনের ওয়েস্টমিনস্টার ক্যাক্সন হলে হত্যা করেন। এই উপলক্ষে তার জন্মস্থান পাঞ্জাবের সুনামে একটি রাজ্যস্তরের অনুষ্ঠানের আয়োজন করা হবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। পাকিস্তান অধিকৃত জম্মু ও কাশ্মীরে শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের উপর পাকিস্তানি সেনার ধারাবাহিক হামলায় এখনও পর্যন্ত 40 জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। সেখানকার স্থানীয় প্রশাসন মহিলা বিক্ষোভকারীদের উপর অত্যাচার করছে বলে খবর। রাওয়ালকোট এবং মিরপুরে মহিলা বিক্ষোভকারীদের উপর গুলি চালানো হয়। সমাজ মাধ্যমে একাধিক ভিডিওতে দেখা গেছে, কোটলিতে বিক্ষোভ দেখানোর সময় সেখানকার পুলিশ মহিলাদের উপর গুলি চালায়। বিশেষজ্ঞদের দাবি, বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে 125 জনের বেশি বিক্ষোভকারীদের হত্যা করা হয়েছে। জম্মু ও কাশ্মীর জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি JAAC, রাষ্ট্রসংঘ, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এবং বিভিন্ন দেশের সরকারের কাছে এই বিষয়ে হস্তক্ষেপের রাজি জানিয়েছে। এই ঘটনার কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে রাষ্ট্রসংঘ। রাষ্ট্রসংঘের মানবাধিকার কমিশনার মুখপাত্র জেরেমি লরেন্স এক বিবৃতিতে জানান, নাগরিক সমাজের উপর নিষেধাজ্ঞা আরোপ এবং সমাবেশ বন্ধ করার এই চেষ্টা বাক স্বাধীনতার চরম লঙ্ঘন। ভারত এই ঘটনার কঠোর নিন্দা করেছে। পাকিস্তানের বালুচিস্তানে এক কয়লা খনিতে কমপক্ষে 800 জন শ্রমিকের মৃত্যু হয়েছে এবং 24 জন আটকে পড়েছেন। মিথেন গ্যাস জমা হওয়ার ফলে এই বিস্ফোরণ বলে মনে করা হচ্ছে। সরকারি খনি পরিদর্শক ঘানি বালোচ আশ্বাস দিয়েছেন, আটকে পড়া শ্রমিকদের দ্রুত উদ্ধার করা হবে। পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের বন্দী দশার পরিস্থিতি এবং উপযুক্ত চিকিৎসা না পাওয়ার খবরে উদ্বেগ প্রকাশ করেছে রাষ্ট্রসংঘ। রাষ্ট্রসংঘের বিশেষ প্রতিনিধি অ্যালেস জিল এডওয়ার্ডস পাকিস্তান সরকারকে অবিলম্বে ইমরান খানকে তার পছন্দের চিকিৎসকের মাধ্যমে স্বাস্থ্য পরীক্ষা করানোর সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। সমাজ মাধ্যমে দেওয়া এক বার্তায় জিল এডওয়ার্ডস জানান, প্রায় 33 মাস ধরে জানলাহীন একটি ছোট ঘরে প্রায় সম্পূর্ণ একাকী বন্দী করে রাখা হয়েছে ইমরান খানকে। মধ্য আফ্রিকার কঙ্গোতে ইবোলা সংক্রমণ 1,500 বেশি মানুষ প্রাণ হারিয়েছেন মাত্র এক সপ্তাহের ব্যবধানে। সেখানে এই রোগের মৃতের সংখ্যা 50% বৃদ্ধি পেয়েছে। গত 15 মে নতুন করে ছড়িয়ে পড়া এই সংক্রমণ সাধারণ ইবোলার সংক্রমণের চেয়ে কিছুটা আলাদা। গ্লাসগোতে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসে ভারতীয় ভারোত্তোলক লভপ্রীত সিং গতকাল পুরুষদের 110 কেজি বিভাগে রৌপ্য পদক এবং সীমা কালিরমানা মহিলাদের ডিসকাস থ্রো ইভেন্টে ব্রোঞ্জ পদক জয় করেছেন। অষ্টম দিনের শেষে 110টি পদক নিয়ে অস্ট্রেলিয়া পদক তালিকার শীর্ষস্থানে রয়েছে। অন্যদিকে 3টি সোনা, 10টি রূপ এবং 4টি ব্রোঞ্জ নিয়ে ভারত দশম স্থানে রয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, একটি বিশ্বাসযোগ্য পরীক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর। সরকারি চাকরি ও প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্ন ফাঁস এবং অনিয়ম রুখতে আনা সংশোধনী বিলটি সংসদে পাস হয়েছে। জাতীয় মর্যাদার অবমাননা প্রতিরোধ সংশোধনী বিলও সংসদে গৃহীত। খবর শেষ হলো, এরপর শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি সুমন ভট্টাচার্য। নেশামুক্ত ভারত এবং বিকশিত ভারত 2047 লক্ষ্য বাস্তবায়নের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী রবিবার নেশামুক্ত যুব ভারত বিকশিত ভারত সংকল্প অভিযানের সূচনা করবেন। রাজ্যসভায় প্রশ্নোত্তর পর্বে এক প্রশ্নের জবাবে কেন্দ্রীয় যুব বিষয়ক মন্ত্রী ডক্টর মনসুখ মান্ডাভিয়া জানান, দেশকে মাদকমুক্ত করার লক্ষ্যে আধ্যাত্মিক সংগঠন, কলেজ বিশ্ববিদ্যালয় এবং মাই ভারতের যুব সমাজ একত্রিত হচ্ছে। তিনি উল্লেখ করেন, দেশের যুব সমাজ ক্রমশ মাদকাসক্তির দিকে ঝুঁকে পড়ছে। ডক্টর মান্ডবী আরও বলেন, সুস্থ সমাজই হল সমৃদ্ধ জাতির ভিত্তি। সংসদ পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স অ্যামেন্ডমেন্ট বিল 2026 পাশ করেছে। গতকাল রাজ্যসভায় বিলটি অনুমোদন পায়। এর আগে বুধবার লোকসভায় তা পাশ হয়েছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে একটি বিশ্বস্ত পরীক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সরকার একের পর এক পদক্ষেপ গ্রহণ করছে। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বার্তায় শ্রী মোদী জানান যে গত কয়েক দশক ধরে প্রতিটি রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার প্রশ্নপত্র ফাঁসের সমস্যার সম্মুখীন হয়েছে, যা শিক্ষার্থীদের ভবিষ্যৎকে ঝুঁকির মুখে ঠেলে দিয়েছে। তিনি বলেন, এসব বিষয় মাথায় রেখে রাজ্য কেন্দ্র উভয় স্তরেই সারা দেশে শিক্ষা ও পরীক্ষা ব্যবস্থায় সংস্কার অপরিহার্য হয়ে পড়েছে। প্রধানমন্ত্রী বলেন, কঠোর আইনি বিধান সম্বলিত এই বিলটি সংসদে পাশ হয়েছে। আগামীকাল থেকে সারা রাজ্যে শুরু হচ্ছে জনগণনা 2027 প্রথম পর্যায়ের গৃহ তালিকাকরণ কার্যক্রম। আগামী 30 আগস্ট পর্যন্ত গণনা কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে বাড়ি ও পরিবারের তথ্য সংগ্রহ করবেন। পশ্চিম ত্রিপুরা জেলায় এ কাজে 954 জন গণনাকারী, 170 জন সুপারভাইজার এবং সিপাহীজলা জেলায় 982 জন গণনা কর্মী নিয়োজিত রয়েছেন। পশ্চিম জেলা গতকাল পর্যন্ত 13,532 পরিবার অনলাইনে স্বগণনা সম্পন্ন করেছে। স্বগণনা করা পরিবারগুলির কাছেও তথ্য যাচাইয়ের জন্য গণনা কর্মীরা যাবেন। উভয় জেলা প্রশাসনের পক্ষ থেকে সকলকে সঠিক তথ্য দিয়ে গণনা কর্মীদের সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে। জনগণনায় সংগৃহীত সব তথ্য জনগণনা আইন 1948 অনুযায়ী সম্পূর্ণ গোপনীয় রাখা হবে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা খোয়াই জেলার বাইজলবাড়ি স্কুল মাঠে গতকাল আয়োজিত অনুষ্ঠানে একাধিক উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। তিনি জানান, 2023 সাল থেকে রামচন্দ্রঘাট বিধানসভা এলাকায় 151 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। রাজ্যে শান্তি ও উন্নয়নের পরিবেশে শিল্প বিনিয়োগ বাড়ছে বলেও তিনি উল্লেখ করেন। গত এক বছরে প্রায় 1500 কোটি টাকার উন্নয়নের কাজ শুরু হয়েছে এবং চলতি বছরে এখন পর্যন্ত 222 কোটি টাকার প্রকল্পের কাজ শুরু হয়েছে। অনুষ্ঠানে দুই বিধায়ক, জেলাশাসক, পুলিশ সুপার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। ট্রেনের সময়সূচির পরিবর্তন। 15650 নারাঙ্গি আগরতলা এক্সপ্রেস নারাঙ্গি থেকে আজ রাত 10:30 আগরতলার উদ্দেশ্যে ছাড়বে। 15649 আগরতলা নারাঙ্গি এক্সপ্রেস আগরতলা থেকে রাত 10:30 নারাঙ্গির উদ্দেশ্যে ছাড়বে। কৃষিমন্ত্রী রতনলাল নাথ বলেছেন, গত 8 বছরে রাজ্যে মোট 204টি কৃষি বাজার উন্নয়ন প্রকল্প নেওয়া হয়েছে। এর জন্য বরাদ্দ করা হয়েছে মোট 461 কোটি 83 লক্ষ টাকা। গোমতী জেলার পালাটানায় গতকাল 4 কোটি 60 লক্ষ টাকা ব্যয়ে একটি আধুনিক গ্রামীণ বাজারের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি কথা বলেছেন। তিনি এদিনই তুলামুড়া বাজারে 2 কোটি 20 লক্ষ টাকা ব্যয়ে নির্মিত দ্বিতল কৃষি বাজারের এবং গর্জি কৃষি বাজারের 3 কোটি 12 লক্ষ টাকা ব্যয়ে নির্মিত দ্বিতল ভবনের উদ্বোধন করেছেন। মুখ্যমন্ত্রী নিরাময় আরোগ্য অভিযানের অংশ হিসেবে গতকাল মোহনপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত দিঘালিয়া বাজার কালীবাড়ি নাট মন্দিরে মোহনপুর কমিউনিটি হেলথ সেন্টারের উদ্যোগে এক স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে বিভিন্ন ধরনের অসুস্থতার জন্য আসা 120 জন চিকিৎসা পরিষেবা গ্রহণ করেছেন। পশ্চিম জেলা আইনসেবা কর্তৃপক্ষের উদ্যোগে আগরতলার অক্সিলিয়াম গার্লস স্কুল এবং শ্রীকৃষ্ণ মিশন বিদ্যালয়ে গতকাল লিগাল লিটারেসি ক্লাবের উদ্বোধন হয়েছে। পশ্চিম ত্রিপুরা জেলা আইনসেবা কর্তৃপক্ষের সচিব রামানুজ ভট্টাচার্য জানান, সাধারণ মানুষের কাছে আইনি সহায়তা পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই ক্লাব গঠন করা হয়েছে। বিএসএফ ত্রিপুরা ফ্রন্টিয়ার সদর দপ্তর শালবাগানে কেন্দ্রীয় সরকারের 74তম দেশব্যাপী পেনশন আদালত কর্মসূচির অংশ হিসেবে গতকাল পেনশন আদালতের আয়োজন করা হয়। অনুষ্ঠানে পৌরোহিত্য করেন বিএসএফ ত্রিপুরা ফ্রন্টিয়ারের আইজি প্রিন্সি রানী। ত্রিপুরা ও মিজোরামে বসবাসকারী 152 জন বিএসএফ এর অবসরপ্রাপ্ত কর্মী এবং পারিবারিক পেনশনভোগী এই আদালতে অংশ নেন। গ্লাসগোতে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসে গতরাতে ভারতীয় ভারোত্তোলক লাভপ্রীত সিং পুরুষদের 110 কেজি বিভাগে একটি রৌপ্য পদক জয় করেছেন এবং সীমা কালিরামদা মহিলাদের ডিসকাস থ্রোতে একটি ব্রোঞ্জ পদক লাভ করেছেন। অষ্টম দিনের শেষে ভারত 17টি পদক নিয়ে দশম স্থানে। ভারতের পদক তালিকায় 3টি স্বর্ণ, 10টি রৌপ্য, 4টি ব্রোঞ্জ রয়েছে।
আগামী 24 ঘন্টা রাজ্যের সমস্ত জেলা বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। ভোরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.2 ডিগ্রি সেলসিয়াস। সকাল 5:30 পর্যন্ত পরিমাপযোগ্য বৃষ্টিপাত ছিল 0.4 মিলিমিটার।

আশঙ্কা মিয়া রাজ্যসভাও বিল নিগরসিমুং মানখা আবনি সিগাং সিরাং সালো লোকসভাও অ বিল তিসাজাক পাশঙ্কা মন্ত্রীবকরক নরেন্দ্র মোদী সাকা কাইসা পৈতু চাজাক আমজক মুংনি সেপসনাম বিশি কবাং মারমিন বেবাক হাস্তে হাপাং তাই কেন্দ্র হাপাং সং মুং কেসে ক্রেং মানি হাই জং জালো ক্লাইমা তঙ্গো আব স্রংনাই রকনি থিনাং নো ওয়ানামাও খিক্লায়ো বসাকা অমহাই তং হালকনি কক নো ওয়ানসুগিন কেন্দ্র তৈ হাস্তে হাপাং বেবাক বেরেম হাকতর গনাঙ্গিনি রং তৈ আমজক মুংনি সেবস নাম ফির মুং খাইনানি নাং থাইঙ্গিন বাজাকা মন্ত্রীবক্রক সাকা ক্রাক কেরং রায়দা গনাং অবিল সংসদ পাশঙ্কা ফেক মুং কারজাক ভারত তৈ হামচাজাক ভারত নই সাই ব্রিজি সিনি নাহার মুং মুখ থাংখ্লাইনাও মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী বুসকাং ককতিশাল নেশামুক্ত ইউবফর বিকশিত ভারত সংকল্প অভিযান চেঙ্গিরিওয়ান রাজ্যসভাবর সুমুং কক ফিল রিমুঙ্গ কেন্দ্রনি শিক্লা বাবাইনি মন্ত্রী ডক্টর মনসুখ মান্দাবিয়া সাকা হাকতর হাদা কারজাক লাই তিসানা নাহারে মথা রংনক কতর রংনক ইয়ংতৈ মাই ভারতনি শিক্লা দফা থানজা অঙ্গান বখুরসাই সাকা হাকতরনি শিক্লা হদা ফেক মুং বাই করঙ্গি টংখা আবনো কাশুনাও অসাকথার মুং মসাং মান্ধবিয়াতে বসাকা বসংনি হামক্রাইতে বুসকাঙ্গি থাংনা থাংমাও লুকুরক সাক কাহাম তংনানি নাংথাই কাহাম হদানো অংখা হামজাজাক বসংনি থং মন্ত্রীয়করা প্রফেসর ডাক্তার মানিক সাহা মিয়া খুয়াই হাঙ্গনি বাইজালবাড়ি রংনকলাও সংসাজাক পান্ডা কাইসাও কিসাসে খামক্রাই গনাং তাংবতাংনো চেঙ্গিরেখা বসাকা নই সাই নৈচি থামবিশিনী বিশিং রামচন্দ্রঘাট বিধানসভা আঞ্জায়ক খকসারা বাচিসা রেজাক রাঙ্গ সিমুং রেজাখা হাস্তেব তংকচাংতৈ হামক্রাইনি তংঘর স্নামঘর রাংবক সিনমুং বাংকাহানি বকুর শাখা মন্ত্রীয়করা থাংনাই বিশাও বেবাগৈ খকসা সাই বারা রেজাক রাংনি হামক্রাই গনাং সামুং চেঙ্গজাখাতেই আকলাই বিশি তাবুকসাক জরা খক নৈরা নৈচি নৈ রেজাক রাংনি তাংবতাংনি সামুং চেঙ্গজাগৈ দঙ্গহনি বসাকা বো পান্ডা মানজাখা খরকনি এমএলএ হাংকর নাইকল ফাং পুলিশ সুপারনখবৈ তে কুবুনি রক খনা নিসিমি হাস্তে গনাঙ্গি চেঙ্গজাগানো লুকুলে খামং নৈ সাই নৈচি সিনি পুইলা বেরেম নকনি মুংরেম নাহারমা সামং বতাং বুসকাং আগস্তালনি থামচি সালমারি জরা লেখামুংনি সামুঙ্গ গদালজাক সেবুরক নক নগ থাঙ্গৈ নক তৈ নুখুংনি ককথুম নাহারানো সালথাং ত্রিপুরা হাঙ্গর অসামুঙ্গ খরক চুকুরা বাচি ব্রৈ লেখানাই রক তৈ খরক সারা স্নিচি সুপারভাইজার তৈ সিপাহী জলা হাঙ্গর খরক চুকুরা চারচিনি লুকুলেখানাই রক অসামুঙ্গ গদালজাক তঙ্গো বসংবরী কমিশনী চেয়ারপার্সন বিজয়া কিশোর রাহাতকর মিয়া আগরতলাও ককতমা থুমনাই রকনি থুম সাকা উমর কাশুকিয়া কাইমা কাশুনাও ব্রী কমিশন আলাইদাকে সাকথারি সামংতাঙ্গি তঙ্গ উমর কাশুকিয়া কাইমা কাশুনাও হাকতর গনাঙ্গি সাকথারি হজাকমুং সামংবতাং খ্লাইজাগি তঙ্গ হাপাং নৈ সাই থামচি বিশিনি বিশিঙ্গ হাকতর উমর কাশুকিয়া কাইমা মথাক সুকনাও সাকথারি সামুং তাঙ্গি তঙ্গ বসাকা ব্রী কমিশনী হাকতনি বেবাক থায় ব্রী রকন তৈ কেসে কেরেং অংমা কাশুনাও পস কেরং সামুঙ্গ ফ্রাংনানি সাকাও ফান বক্সিনখা মজাংজক রাহত করতেই বসাকা বরক তৈ চাই রকন রায়দা ক্রিখে ফালমা কাশুনাও তামো তামো নাংমানি ইয়াপ্রি নাহারনানি নাং ও বাবৈনো তৈব আরি মুরগনাই বাহিনী তৈ ব্রী কমিশন গথাওই প্রংমুং সামংবতাং সংসাওই তঙ্গ বিএসএফ ত্রিপুরা ফ্রন্টিয়ার সদর নাইখুং শালবাগানো মিয়া কেন্দ্র হাপাংনি ফিল্ডসনি চিব্রৈ হাকতর গনাঙ্গি পেনশন দরবার সামংবতাংনি বখাগ পেনশন দরবার সংসাজাখা পান্ডানো তৈদুলখা বিএসএফ ত্রিপুরা ফ্রন্টিয়ার আইজি প্রিন্সি রানী ত্রিপুরাতে মিজোরাম তংনাই খড়ক সারা বাঁচিনি বিএসএফ নি লেলামু মানজাক সেবুক্তাই নুখুংনি পেনশন মাননাই রক অ দরবাও মানজাখা সালথাং হাঙ্কর কেরং সেবা আদংনি চেতন বাই আগরতলা অক্সালিয়াম গার্লস রংনক তৈ শ্রীকৃষ্ণ মিশন রংনক মিয়া লিগেল লিটারেসি ক্লাব চেঙ্গি রেজাখা সালথাং ত্রিপুরা হাঙ্কর কেরং সেবা আদংনি তাঙ্করা রামানুজ ভট্টাচার্য সাকা তঙ্ক সংলোক রকনি থানী কেরংনি চুবাসু সগৈ দানো নাহারি অক্লাব সংসাজাখা ট্রেননি জরা স্লাইজাখা 15650 নারাঙ্গি আগরতলা এক্সপ্রেস নারাঙ্গিনি সিমি তিনি হর দামচি সতী থামচি আগরতলা ফাইনাল আমডিওয়ান 15649 আগরতলা নারাঙ্গি এক্সপ্রেস আগরতলা নিসিমি হর থামচি সতী থামচি ও নারাঙ্গি ও থাংনানি লামডিওয়ান গ্লাসগো সংসাজা কমনওয়েলথ গেমস মিয়া হর ভারতনি হিলিক্তি সামব লাপ্রীত সিং স্লারকনি সারা চিসা কেজি বেদেগ রূপফাইনি মেডেল মাংখা তেইসীমা কালিরমনা ব্রীরকনি ডিসকাস টু ও ব্রোঞ্জ মেডেল মানখা ভারত আবাই কাইথাম রাংসাক কাইচি রুখফাইতে কাইব্রী ব্রোঞ্জ মেডেল মানখা ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন বাই নাইকলজাক অরণি উলনি ডিভিশন লীগ ফুটবল বাতাইলাইমুংনি মিয়ানি থংলাইমাব ত্রিপুরা পুলিশ কপ্লাই অংখা উমাকান্ত মিনি স্টেডিয়াম

কপ্লাই বদল নেইবুক যা গোলনি ফেরবাই নবোদয় সঙ্গন মেচেন খা তাবুক নবার তিবারনি ককতুমা বুসকাং দাম নৈচিব্রিয় বেবা খাঙ্কর গবাং ওয়াতে বাউই মানুহনি হজাক মুংরেখা নবার তিবার নাইখুং তিনি সালনি তুংমারি সাকাও 33 ডিগ্রি সেলসিয়াসনি গানাগিনি তঙ্গানো তিনি আইচুক বুখাগো খামানি তুংমারি তংমানি 26.2 ডিগ্রি সেলসিয়াস ফুং দাম বাতামুই সতি 33 জরা ওয়াতে ওয়াখা বুক চা 0.4 মিলিমিটার কক্রবাই ককতুমা পরিমং তাবুক জরাতেই অরণ পাইখা উলনি ককতুমা আওয়াই ইংগানো সানজা দামসনি তামুই সতি 40 বাও

সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন কলকাতা কেন্দ্রের বাংলায় সংবাদ। এরা বম্বাইতে পরে শুনলেন আগরতলা কেন্দ্রের প্রথমে স্থানীয় বাংলা সংবাদ এবং পরে ককবরক সংবাদ। আপনার অনুষ্ঠান শুনছেন আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে। স্টুডিও ঘুরতে এখন সময় সকাল 7:47 হয়ে 25 সেকেন্ড। শুরু হচ্ছে গীতালি অনুষ্ঠান। শুনুন রবীন্দ্রসঙ্গীত শিল্পী পূর্বাদাম।

সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন গীতালি অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীত। শিল্পী ছিলেন পূর্বাদাম। গীতালি অনুষ্ঠান

0: আবৃত্তি করছি। বিদ্যাসাগর তুমি বিখ্যাত ভারতের, করুণার সিন্ধু তুমি সেই জানে মনে, দিন যে দিনের বন্ধু উজ্জ্বল জগতে, হিমাদ্রি হেমকান্তি অম্লান কিরণে, কিন্তু ভাগ্য বলে পেয়েছে মহাপর্বতে, যে জন আশ্রয় লয় সুবর্ণ চরণে, সেই জানে কত গুণ ধরে কত মতে, গিরিশ কি সেবা তার সে সুখ সদনে, দানে বাড়ির নদী রূপ বিমলা কিঙ্করি, যোগায় অমৃত ফল পরমাধুরে, দীর্ঘ শির তরুদল দাসরূপ ধরি, পরিমলে ফুল কুল দশ দিশ ভরে, দিবসে শীতল শাসি ছায়া বনেশ্বরী, নিশায় সুশান্ত নিদ্রা ক্লান্তি দূর করে। নমস্কার। আমরা
1: শুনলেন আজকের কবিতা অনুষ্ঠানে বেলুনিয়া হোল স্পেড স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্র অরিজিৎ করের পরিবেশনা। অনুষ্ঠান মালায় এখন শুনুন দোলন চাপা, শুনবেন নজরুল গীতি শিল্পী চন্দ্রাবলী রুদ্র দত্ত।

0: শুনলেন দোলন চাপা অনুষ্ঠানে নজরুলগীতি, শিল্পী ছিলেন চন্দ্রাবলী রুদ্রদত্ত। দোলন চাপা অনুষ্ঠান এখানে শেষ হল। আপনার অনুষ্ঠান শুনছেন আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে। স্টুডিও ঘুরতে এখন সময় সকাল 8:30। শুরু হচ্ছে পদ্মপুরাণ অনুষ্ঠান, শুনুন মনসা মঙ্গলের গান। আজকের বিষয় চন্দ্রধরের 14 ডিগা ডুবান এবং চাঁদের দুরাবস্থা। পরিবেশনায় স্বপ্না পাল নন্দী এবং তাঁর দল।
1: উদীয়মান নাট্য সংস্থা জয়কাতপুর বিলোনিয়া দক্ষিণ ত্রিপুরা নাটক ও যাত্রা শিল্পের একটি উল্লেখযোগ্য প্রতিষ্ঠান। উদীয়মান নাট্য সংস্থা রাজ্যের বিভিন্ন প্রান্তে সম্মানের সাথে তাদের শিল্প প্রদর্শন করে চলেছে। আপনারা যদি এই শিল্প সংস্থার দ্বারা নাটক যাত্রা প্রদর্শন করাতে চান তাহলে যোগাযোগ করুন সংস্থার কর্ণধার শিবপালের সাথে। যোগাযোগের জন্য ফোন করবেন 9862837817 এই নম্বরে।

0: আধুনিক জীবনের শত চাহিদা, ফ্রিজ, টিভি, ওয়াশিং মেশিন, এলইডি, এলসিডি, কম্পিউটার, সেলাই মেশিন, খাট, আলমারি, মোবাইল, আরো আরো কত কি, কত ঘুরবেন, কয় জায়গায় যাবেন, কেনাকাটা করতে একই ছাদের তলায় পাবেন সবকিছু। মল্লিকা রেডিও হাউস শান্তিরবাজার জাতীয় সড়কের পাশে, এখন এখানে কেনাকাটায় অবিশ্বাস্য নগদ ছাড় এবং সাধারণ উপহার। এছাড়া সহজ শর্তে, সহজ কিস্তিতে কেনাকাটা সুযোগ তো রয়েছে। তাই আসুন মল্লিকা রেডিও হাউস শান্তিরবাজার দক্ষিণ ত্রিপুরায়। মোবাইল নম্বর 9436131909 এই ঠিকানায়।
1: দোলে দোদল আনন্দ হিন্দু, সাংস্কৃতিক স্থিতিশীলতার প্রচার এবং প্রসারের একটাই নাম, হিন্দুল কালচারাল একাডেমি। শুধু বিলোনিয়ার বুকেই নয়, দক্ষিণ ত্রিপুরায় এই প্রথমবার যেন একই সঙ্গে পাচ্ছেন নাচ, গান, আবৃত্তি, তবলা, অ্যাকোয়াস্টিক গিটার, অঙ্কন এবং যোগা প্রশিক্ষণের সুবর্ণ সুযোগ, তাও আবার বিশিষ্ট প্রশিক্ষকের দ্বারা। তাই আপনাদের সন্তানের সার্বিক সংস্কৃতির বিকাশে যোগাযোগ করুন সুর ভারতী অনুমোদিত বিলোনিয়ার একমাত্র সংস্কৃতি চর্চা কেন্দ্র হিন্দুল কালচারাল একাডেমি।
2: আপনি কি নিত্য প্রয়োজনীয় ওষুধের দাম নিয়ে চিন্তিত? তাহলে আজই চলে আসুন শান্তির বাজারে কর্মকার মেডিকেল হলে। এইখানে আপনারা ওষুধের উপরে পাবেন 80% পর্যন্ত ডিসকাউন্ট। টাটা জেনেরিক আধারের সমস্ত উন্নত ও গুণগত মানসম্পন্ন ওষুধ এখন কর্মকার মেডিকেল হলে শান্তির বাজারে পাবেন। ডায়াবেটিক, সুগার, প্রসার, হার্ট সহ সমস্ত ওষুধের উপরে রয়েছে 80% পর্যন্ত ছাড়। যোগাযোগ করুন কর্মকার মেডিকেল শান্তির বাজার পোস্ট অফিসের নিকটে।

0: দেবনাথ ইলেকট্রনিক্স এন্ড দেবনাথ ফার্নিচার আপনাদের জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা। দেবনাথ ফার্নিচার এন্ড দেবনাথ ইলেকট্রনিক্স, এখানে সুলভ মূল্যে বিয়ের কেনাকাটা থেকে শুরু করে ফ্রেস, ইনভার্টার, আলমারি, শোকেস, ঘর সাজাবার জন্য টিভি ফ্রেস, আলমারি, ইনভার্টার ইত্যাদি তো রয়েছে। আমরা রয়েছি আপনাদের প্রতীক্ষায়। এছাড়াও রয়েছে প্রিয়জনদের উপহার দেবার জন্য নানা উপহার সামগ্রী। তাই ভালো মজবুত জিনিসটি পেতে আজই যোগাযোগ করুন দেবনাথ ফার্নিচার এন্ড দেবনাথ ইলেকট্রনিক্স, শান্তির বাজার, দক্ষিণ ত্রিপুরায়।
1: আপনাদের শুভেচ্ছায় পূর্ণিমা টেক্সটাইল ও অনুপ টেক্সটাইল, শান্তির বাজার, দক্ষিণ ত্রিপুরা। এখানে পাবেন তাঁতের শাড়ি, সিল্ক, বেনারসি, জাগরুচি, এছাড়াও নামি দামি কোম্পানির শার্ট, প্যান্ট, শিশুদের রকমারি পোশাক, মেয়েদের কুর্তি, টপ, জিন্স প্যান্ট, ছেলেদের বিয়ের শেরওয়ালি ও পাঞ্জাবি। যা প্রয়োজন আপনি পছন্দ করে অবশ্যই সঠিক দামে অর্থাৎ পাইকারি মূল্যে খুচরো কেনাকাটার সুযোগ রয়েছে। ভিড়ের কথা ভাববেন না, মহিলাদের জন্য আলাদা কাউন্টারের ব্যবস্থা রয়েছে। ও হ্যাঁ, বিয়ের সম্পূর্ণ কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার এবং বিশেষ ছাড়। এছাড়াও পাইকারি ক্রেতাদের জন্য রয়েছে বিশেষ ছাড়। পূর্ণিমা টেক্সটাইল ও অনুপ টেক্সটাইল, শান্তির বাজার, দক্ষিণ ত্রিপুরা। মোবাইল নম্বর 8731892657।
2: এই যে শুনছেন, হ্যাঁ হ্যাঁ আপনাকে বলছি। আচ্ছা বলতে পারেন বিলোনিয়া শহরে কোথায় স্প্যানিশ গিটার শেখানো হয়? আরে দাদা, বিলোনিয়া শহরে গিটার শিক্ষা কেন্দ্র বানাই তো এই হিন্দু কালচারাল এবং যোগা একাডেমিতে। কি ভাবছেন আপনি কিংবা আপনার সন্তানকে গিটার শেখাবে? তাহলে দেরি কিসে, চলে আসুন বিলোনিয়ার একমাত্র গিটার প্রশিক্ষণ কেন্দ্র হিন্দুল কালচারাল এবং যোগা একাডেমি। আর হ্যাঁ, এখানেই থাকছে সুরো ভারতীয় অনুমোদিত একাডেমিক পরীক্ষার ব্যবস্থা, সঙ্গে ট্যালেন্ট সার্চের মতো প্রতিযোগিতামূলক পদ। যোগাযোগের ঠিকানা বিলোনিয়া পৌর পরিষদ সংলগ্ন দক্ষিণাপনের ঠিক পাশে। মনে রাখবেন, গিটার হচ্ছে সুরের সঙ্গী, অনুভূতির প্রকাশ, ছোট্ট একটি বাদ্যযন্ত্র বিশেষ যা স্পর্শে জীবন্ত হয়ে ওঠে অসংখ্য সুর। ধন্যবাদ আনতে হিন্দুল কালচারাল এবং যোগা একাডেমি, বিলোনিয়া, দক্ষিণ ত্রিপুরা।
0: সাহা কসমেটিক্স এন্ড ভ্যারাইটিস, শাবরুম, দক্ষিণ ত্রিপুরা। স্ত্রী পুরুষ নির্বিশেষে প্রত্যেকের সাজসজ্জার জন্য একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। একই ছাদের তলে পেয়ে যাবেন কসমেটিক্স গুডস থেকে শুরু করে বিয়ের সামগ্রী, এমনকি বরের গাড়ির সাজসজ্জার জন্য ফুলমালা, সবকিছু। অর্থাৎ দৈনন্দিন চাহিদায় আপনাদের যা কিছু প্রয়োজন সবই রয়েছে আমাদের প্রতিষ্ঠানে, এবং অবশ্যই সুলভ মূল্যে। তাই এদিক ওদিক ঘোরাঘুরি না করে জাতীয় সড়কের পাশে দিদিমা থেকে নাতনি সবার পছন্দের জিনিসটি কিনতে আজই চলে আসুন আমাদের সাহা কসমেটিক্স এন্ড ভ্যারাইটিস এ। সাহা কসমেটিক্স এন্ড ভ্যারাইটিস, শাবরুম, দক্ষিণ ত্রিপুরা। মোবাইল নম্বর 9436505624।

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন পদ্মপুরাণ অনুষ্ঠান, শুনলেন মনসা মঙ্গলের গান। আজকের বিষয় ছিল চন্দ্রধরের চৌদ্দডিঙ্গা ডুবান এবং চাঁদের দুরবস্থা। পরিবেশনায় ছিলেন স্বপ্না পাল নন্দী এবং তাঁর দল। পদ্মপুরাণ অনুষ্ঠান এখানেই শেষ হল। আকাশবাণী বিলোনিয়া, আপনার অনুষ্ঠান শুনছেন আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে, শুনছেন 103.7 মেগাহার্জ ফ্রিকোয়েন্সি মডুলেশন প্রচার তরঙ্গে। একটু পরেই শুনবেন দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ।

আপনার অনুষ্ঠান শুনছেন আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে। স্টুডিও ঘুরতে এখন সময় সকাল 9:05। শুরু হচ্ছে গালিগাল অনুষ্ঠান।

সুপ্রিয় বন্ধুরা, বসে পড়েছি হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান গানিগানিতে। গানিগানে আসলে আজকের প্রথম গানখানি শুনুন বর্ডার ছবি থেকে। শিল্পীরা সোনু নিগম, রূপকুমার রাঠোর এবং অন্যান্যরা। শুনুন গানিগানে আসলে প্রথম গানখানি বর্ডার ছবি থেকে।

গানগানা শুনে এবারের গানখানি শুনুন, দিল তো পাগল হয়ে ছবি থেকে। দ্বৈতকণ্ঠে গিয়েছেন উদিত নারায়ণ এবং লতা মঙ্গেশকর।

গান শুনলেন ধড়কন ছবি থেকে, শিল্পী ছিলেন কুমার শানু। আপনারা শুনছেন অনুরোধের আসরে গানে গানে অনুষ্ঠান, গানে গানে আসরে এবারের ছবি দিল হে কি মানতা নেহি, কণ্ঠ দিয়েছেন কুমার শানু এবং অনুরাধা পাড়ুয়া।

গান শুনেন বাজিগার ছবি থেকে। শিল্পীরা ছিলেন কুমার শানু এবং আলকা ইয়াগনিক। আপনারা শুনছেন হিন্দি ছায়াছবির গান অনুষ্ঠান গানে গানে। গানে গানে আসলে এবারের ছবি আশিকি, শিল্পী অনুরাধা পাড়ুয়ান।

শ্রোতা বন্ধুরা, গানটি শুনলেন 1942 এ লাভ স্টোরি ছবি থেকে। দ্বৈতকণ্ঠ শিল্পীরা ছিলেন কুমার শানু এবং কবিতা কৃষ্ণমূর্তি। আপনারা শুনছেন গান গান অনুষ্ঠান। এবারের গান কানে শুনুন গুলাম ছবি থেকে, শিল্পীরা অলকা ইয়াগনিক এবং কুমার শানু।

Σου τα এরকম শুনলেন গানে গানে অনুষ্ঠান শুনলেন বিভিন্ন হিন্দি ছায়াছবির গান এখন শুনুন দিল্লি কেন্দ্র থেকে হিন্দি সংবাদ

এতক্ষণ শুনলেন দেশবন্ধুর অনুষ্ঠানে দেশমাতৃকার গান বিভিন্ন শিল্পী কণ্ঠে। দেশবন্ধুর অনুষ্ঠান এখানে শেষ হল আকাশবাণী বিলোনিয়া অনুষ্ঠানমালায়। এখন শুনুন সিনিয়র সিটিজেন কর্নার থেকে পুরাতনী, শুনুন টাপ্পা ঠুমরি এবং বৈঠকী গান, শিল্পী রামকুমার চট্টোপাধ্যায়।

বন্ধুরা, এতক্ষণ শুনলেন পুরাতন অনুষ্ঠানের টপা ঠুমরি বৈঠকি গান। শিল্পী ছিলেন রামকুমার চট্টোপাধ্যায়। এখন শুনুন দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ। এর অব্যবহিত পরে শুনবেন।

Sipajing,

Nous sommes bien.

我想不太要爱送回让你写还没得满意

ଖରାଇତଙ୍ଗ 101.6 ମେଗାହର୍ଟ୍ସ ଏଫ୍ଏମ୍ ଉଜ୍ଜୈନ୍ତ ଜନା ସିନି ଷ୍ଟୁଡି ନିଜ ରଖଗ ତାମୁଇ ତଙ୍ଗ ତାବକ ଦୀପଣି ଦାମଚିନି ଇଙ୍ଗେ ମୁଫଲି ଜି ବା ଜାକଙ୍କ ଜରା ଅନରକ ଯତନନ ଦୀପର କାହାମ ତେନ ରଖନି ତିନି ନିଶାଲ ଯତନି ବାକି ନ କାହାମ ଲାଇନ ନିଙ୍ଗଥନ ଯତନନ ବ୍ଲାକ ହେନ ହାମବାଇ ତାବକ ଚିନି ପାନ୍ଦାନ ଖରାଇତମନି ବାଗେ ତିଉନ ଖରାଇତମନି ବାଗେ 101.6 ମେଗାହର୍ଟ୍ସ ଏଫ୍ଏମ୍ ଉଜ୍ଜୈନ୍ତ ସାଲବ୍ରମ ନନ ରକ୍ ସିନ ଲଗି ତଙ୍ଗ ଚିନି ପାନ୍ଦାନ ଖରାଇତଙ୍ଗ ଆବ କକଦୁ ପ୍ରଗ ଭାଇମାନେ ବିଶିଂ ତେଚଂ ସାଉଇମାନ তিনি বহেন কুক্ত ইয়া সাকানি চিনি রায় গ্রে হাইফন থাকপ্লাইয়া কক দুঃখ ফাই দো আর বিশেষ সাই মানো কবিন নরক চ হামসাকি নগিরি দো চিনি পান্ডা রক্ন খাতক জাকি নগিরি উই দো হিনে নরক পাইপ্লাইয়া হামবাই অবাহাই খেন সালব্রুন চগিরি দোকাব স্টুডিও আসুক জাগা আর জে বিনতা খালাইনে খাত রেজাবং এলএম ক্রং পান্ডাও এলএম ক্রংগত খালাই এলএম নি কক্রক তো সাইমানকা খাকা তাবুক রেজাবং খালাই দোকে তেবু খাই খাত রেজাবং রোকে দিবর জরা লেংলামানি জরাব খালাইনাই খাত টেবল রেজাবং সামু হুমুং তো সামু হুমুং বাইন চিনি লংমা ফুংনি সিমি জে থুই আসাক সিসা যাক গাঙ্গে চিনি সামুং এগিয়ে দো হায়াদা হায়াকে বাজ রমদি ইয়াক বাই সামুং দাঙিয়া ফানো চিনি বখরক বাই ওয়ান সুকমুগ ফানো সামুং তাঙে দো এবার রমদি গৌং বরক দো আসুক তুই ফানো প্লেনিং খাই দো এই বাবা হাইকে সামুং খাইনাই এবার থিনাঙ্গ বাবা হাইকে প্লেনিং খাইও অর সামুং বহাইকে চারিনাই অমতিকে খাইকে বহাই ইং অবহাইকে খাইকে বহাই ইং অবতে সুগান খাইনাই অবতে সুগান খাইনাই বখরক তো চলি উইন দো সামুনি ওকে সিচা যাক গান কেন চিনি বখরক চলি দো চিনি সামুং খালাই যাকি নং দো চিনি বখরক বাই ফানো হায়াদা এঙ্কে দিনিনি যে সামুং জং যাক যত লুকুরক যে সামুং চঙ্গি দমানি তাবুক খাই দমানি যতনি সামুং নজানানি ইংথু নবনো নাই ওকে নরকনি খানা দং থাকি বাকি বছর পান্ডা পুইলানি সিমি পাইথাকজোরা রেজাবং খালাই দোকে তিনি হাই তো তিনি যতন সাইমানো তিনি ফাসাল হাই এলএম গ্রং পান্ডা নিশিংতে গবং মা লুকুরকি এলএম রক বাকসা হুইজাগি দো এবার বাকসা মানফানো নুকজাগিয়া এবা সাইমানিয়া এবার সাকসাক নিনিয়া বরকনি খানো বাজারিনি বাকি ও এলএম গ্রং পান্ডানি বিশিংতে খরকসা খরকসানি এলএমনি লংমানি কক্রকন নরকন খানারি গো নরকনি বিসকাঙ্গ তুবই ফায়ো গেবিনি বরকনি এলএম রক নরক যতন খানাই মানো গা বিশিংতে বড় রক দেখি সালে খা খাও কাইসা ফান মানো ই আংব অব রংবলা হিনি কাইসা হুইজাগি দো মানে আবো নুকজাগি নো মানো হায়াদা হাই আবোনি বাকি নজন এলএম গ্রং পান্ডাও খরকসায় খরকসানি এলএম নুবই ফাই নরকনি বুসকাঙ্গ হাই অজরাবো নরকনি বাকে হানো হাইতে দাম সাকরা তো রুচাবমুং খাই দোদি তৈ লগি দোদি

অগ্নি ফাতারো আজি নানি রুতুগী সামংখ্লায় ফুংনি সিমি সারি জরা সামংখ্লাই নেব দঙ্গ গবাং মা তৈ নগনি যে নগ নুখুং নাইকলৈ দংনে বৃ হঞ্জাক নাইব খলাইয়া আচুই দংগিয়া অবহাইয়া বব নগ ফাইকা হাই আনি লগিসং এবার আনি খানি বড় খাকসাংমা মানথুন হৃন নগ নুখুং নাইকলৈ বিনি থকজাকমানি জানা হামজাকমানি রগ্ন সঙ্গে সুগী বেবাক নাইথকাই নগ রক সাবসুদ্রাক লাই নাসিংগী দঙ্গ হায়াদা কাই যেন সামুংসে জুদা জুদা ওঙ্গই মানো পিয়াবা লেংমানিলে খরকৈনি লেংমানো বাক্সা ওঙ্গি মানো বাক্সা খাইনু লেঙ্গো ইয়াং জেলা হঞ্জাক নাইব নগনি ফাতার আজি নানি সামুঙ্গ পাইলে ওঙ্গি লেঙ্গো দেই নগ খানি বরক বৃ হঞ্জাক নাইব নগনি সামুং খাইথানি বাক্সা হঙ্কে শাকনি যাজাকমা শুধু ন পগৈ থাঙ্গো চানা মুচুংমা শুধু পগৈ থাঙ্গো আবহাই হঙ্গো আজর রগ যেন নন আনো নাইয়া এবার আং নন নাইয়া খরকসা দে খরকসা ন কক শিলসায়া ওই খরক নি ন খরকসা দে খরকসা নন বলে এংখানা আং বলে এংখা হনি ও কক থাই কতি বে কক সামানি আবো নংখা চিনি খরক নিনি হালক ন নাইথক থানি ও নাইথগ্র থানি কেসা ফান্ডু নন বল লেংখা আং বল লেংখা লেংলা লাই এনে খরক নাই যেন যে জ্বর আর লাইমানি আবংখা খরক নিনি হালক নি যুত নিসলাই জরা কাহাম হানি মানু ওয়ান সুকমুং ও হামজাক মুং তংখা কাইসে খরক নিনি হামজাক মুংনি হালক নাইথগ্রই কাহাম খাই হেলদি খাই তলাঙানি তলাঙ্গি মানো হনি মানো হায়াদা যেন শাক মাং কাহাম খাইতনি না বাকে যেন হেলদি জামুং জামানি হাইনো যেন খরক নিনি হালক ন নাইথক খাই তলাং থানি অব চিনি হালক ন নাইথক থানি ও খরক নিনি কক সামুং বেলাই ন কাহাম নানাঙ যেন খরক সাথে খরক সান কক সিলচায়া ওই যেন বুঝিলাইনো নাঙ্গো কক সায় ফানো ও জাদুনি খরাং ন যেন সিনি না নাঙ্গো সাইমানা নাঙ্গো হায়াদা ওকে ফাইদি অজরাও হাইন হাই রুচাপু নরমি বাজে দেদাং সাকনা তো রুচাপু যেন খালাইনাই অজরাও বেলাই নাত রুচাপু খাকলায় রুচাপু নরম খাত জাগান খাই দি লগি দি

শুনলেন ককবরক অনুষ্ঠান এফএম উজ্জ্বন্ত আকাশবাণী বিলোনিয়া। এখন শুনবেন কলকাতা কেন্দ্র থেকে বাংলা সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি সুপ্রজ্যোতি ঘোষ। প্রথমেই বিশেষ বিশেষ খবর। নিট ইস্যুতে ছাত্র আন্দোলনের উপর পুলিশি নির্যাতনের অভিযোগ সহ বিভিন্ন বিষয়ে বিরোধীদের হৈহট্টগোলের জেরে আজ সংসদে উভয় কক্ষের অধিবেশন দিনের মতো মুলতবি হয়ে গেছে। লোকসভায় আজ জন্ম ও মৃত্যু নিবন্ধীকরণ সংশোধনী বিল 2026 পাশ হয়েছে। স্বচ্ছ নির্ভরযোগ্য পরীক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সরকার একের পর এক পদক্ষেপ নিচ্ছে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন। দিল্লির যন্তর মন্তরে গত 20 জুলাই ছাত্র বিক্ষোভ চলাকালীন দিল্লি পুলিশের আধিকারিকদের ইচ্ছাকৃতভাবে টার্গেট করা হয়েছিল বলে আহত পুলিশ কর্মীদের পরিবারের সদস্যরা দাবি করেছেন। পশ্চিমবঙ্গের বর্ধমানের রেনেসা টাউনশিপ থেকে জৈশ-ই মোহাম্মদের এক জঙ্গিকে গ্রেপ্তার করেছে বেঙ্গল এসটিএফ। ভারোত্তোলক লাভপ্রীত সিং কমনওয়েলথ গেমসে রৌপ্য পদক পেয়েছেন। ডিসকাস থ্রোতে ব্রোঞ্জ পদক পেলেন সীমা কালিরামনা। প্রতিযোগিতায় ভারত এ পর্যন্ত 3টি সোনাসহ 17টি পদক পেয়েছে। আসছি বিস্তারিত খবরে। নিট ইস্যুতে ছাত্র আন্দোলনের উপর পুলিশি নির্যাতনের অভিযোগ সহ বিভিন্ন বিষয়ে বিরোধীদের হৈহট্টগোলের জেরে আজ লোকসভা ও রাজ্যসভার অধিবেশন দিনের মতো মুলতবি হয়ে গেছে। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা প্রশ্নোত্তর পর্ব শুরুর চেষ্টা করলে বিরোধী সাংসদরা সাম্প্রতিক ছাত্র আন্দোলনের উপর পুলিশি নির্যাতনের বিরুদ্ধে স্লোগান দেন এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বিবৃতির দাবি জানাতে থাকেন। অধ্যক্ষ সংসদের মর্যাদা রক্ষায় সভার প্ল্যাকার্ড ও ব্যানার না নিয়ে আসা পর্যন্ত এবং এই পর্বে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিয়ে আলোচনার পরিবেশ তৈরির জন্য সাংসদদের আবেদন জানান।
1: आपको जनता ने चुनकर भेजा है संसद में चर्चा संवाद के लिए। आप सदन की पवित्रता को समाप्त कर रहे हैं, उसकी गरिमा को समाप्त कर रहे हैं। मैं आपसे पुनः आग्रह करता हूं कि आप अपनी अपनी सीट पे विराजें।
0: দুপুর 12টার পর সভার কাজ শুরু হলে প্রিসাইডিং অফিসার দিলীপ শইকিয়া জন্ম মৃত্যু নিবন্ধীকরণ সংশোধনী বিল 2026 সভায় পেশ করেন। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় বিরোধীদের হৈহট্টগোলের মধ্যে এই বিল পেশ করেন। তুমুল হৈহট্টগোলের মধ্যে কোন রকম আলোচনা ছাড়াই বিলটি পাশ হয়ে যায়। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু আলোচনায় বিরোধীদের অংশগ্রহণ না করার জন্য সমালোচনা করেন। এদিকে রাজ্যসভার অধিবেশন আজ বেলা 11টায় শুরু হলে কেন্দ্রীয় মন্ত্রীরা বিভিন্ন বিষয় সংক্রান্ত রিপোর্ট সভায় পেশ করেন। গ্রাম উন্নয়ন ও পঞ্চায়েতি রাজমন্ত্রকের সংসদীয় স্ট্যান্ডিং কমিটির রিপোর্টও পেশ করা হয়। তথ্য ও সম্প্রচার মন্ত্রকের প্রতিমন্ত্রী ডক্টর এল মুরুগান এক বিবৃতি দিয়ে জানান, তার মন্ত্রকে ভুয়ো খবর সংক্রান্ত সমস্যার মোকাবিলায় যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রকের পর্যালোচনা সমন্বিত সংসদীয় স্ট্যান্ডিং কমিটির 22তম রিপোর্টে বিভিন্ন সুপারিশ কার্যকর করার প্রস্তাব করা হয়েছে। এরপর চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণন জিরো আওয়াজ শুরু করলে বিভিন্ন সাংসদ গুরুত্বপূর্ণ বিষয় উত্থাপনের দাবি জানান। বিরোধী সাংসদদের স্লোগান এবং হৈহট্টগোলে সভার কাজ ব্যাহত হওয়ায় চেয়ারম্যান সোমবার পর্যন্ত সভার কাজ মুলতবি করে দেন।

0: The House stands adjourned to meet at 11 a.m. on Monday, 3rd August 2026.
1: স্বচ্ছ নির্ভরযোগ্য পরীক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সরকার একের পর এক পদক্ষেপ নিচ্ছে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছেন। পরীক্ষায় দুর্নীতি এবং অনিয়ম প্রতিরোধে সংশোধনী বিল সংসদে পাশ হওয়ার পর সোশ্যাল মিডিয়ার এক ভিডিও বার্তায় তিনি বলেন, গত কয়েক দশক ধরে কেন্দ্র রাজ্য সরকারগুলি প্রশ্নপত্র ফাঁসের সমস্যায় ভুগছে, যা শিক্ষার্থীদের ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্যে ফেলে দিয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সমাজ মাধ্যমে এক বার্তায় বলেছেন, এই বিল শিক্ষার্থীদের ভবিষ্যৎকে আরও সুরক্ষিত করবে। দিল্লির যন্তর মন্তরে গত 20 জুলাই ছাত্র বিক্ষোভ চলাকালীন দিল্লি পুলিশের আধিকারিকদের ইচ্ছাকৃতভাবে টার্গেট করা হয়েছিল বলে আহত পুলিশ কর্মীদের পরিবারের সদস্যরা দাবি করেছেন। নতুন দিল্লিতে আজ এক সাংবাদিক সম্মেলনে তাদের পরিবারের পক্ষ থেকে দাবি জানানো হয় যে বিক্ষোভ মোকাবিলায় সামনের সারিতে থাকা আধিকারিকদের ঘিরে ফেলে পাথর ছোড়া হয় এবং আন্দোলনকারীদের মধ্যে অনেকেই তাদের শারীরিক হেনস্থা করেন। আহত পুলিশ আধিকারিকদের পক্ষ থেকে এই ধরনের হামলায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া এবং জন আন্দোলন চলাকালীন পুলিশদের আরও বেশি নিরাপত্তা দেওয়ার দাবি জানানো হয়েছে। সয়াবিন উৎপাদনের ক্ষেত্রে নিখুঁত বা সুনির্দিষ্ট প্রযুক্তি উদ্ভাবনের লক্ষ্যে ভারতের ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের সহযোগিতায় পরিচালিত একটি গবেষণা প্রকল্পের জন্য যুক্তরাষ্ট্রের একজন কম্পিউটার বিজ্ঞানের অধ্যাপক ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশন থেকে $528,137 অর্থ সাহায্য পেয়েছেন। এই প্রকল্পটি 2026 সালের অক্টোবর থেকে 2029 সালের সেপ্টেম্বর পর্যন্ত চলবে। এই প্রকল্পের লক্ষ্য হল সয়াবিন উৎপাদন ও চাষাবাদের উন্নতির জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা এআই চালিত একটি ব্যবস্থা গড়ে তোলা। গবেষকরা ফসল, মাটি ও আবহাওয়ার পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য স্মার্ট সেন্সর, তারবিহীন নেটওয়ার্ক, ড্রোন থেকে প্রাপ্ত তথ্য এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করবেন। স্বাধীনতা সংগ্রামী শহীদ উধম সিং এর 87তম আত্মবলিদান দিবসে দেশের মানুষ আজ তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শহীদ উধম সিং এর আত্মবলিদান দিবসে তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। সমাজ মাধ্যমে এক পোস্টে একটি সংস্কৃত শ্লোক উদ্ধৃত করে তিনি বলেন, শহীদ উধাও সিং এর অসাধারণ সাহসিকতা, আত্মত্যাগ দেশবাসী সারা জীবন মনে রাখবে এবং দেশের সম্মান ও সার্বভৌমত্ব রক্ষায় তারই আত্মবলিদান পরবর্তী প্রজন্মকে উৎসাহিত করবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ প্রসিদ্ধ হিন্দি সাহিত্যিক মুন্সী প্রেমচাঁদের জন্মবার্ষিকীতে তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী শাহ মুন্সী প্রেমচাঁদকে গল্পের সম্রাট বলে অভিহিত করেন। আপনারা শুনছেন আকাশবাণী থেকে সংবাদ, শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গের বর্ধমানের রেনেসা টাউনশিপ থেকে জৈশ ই মোহাম্মদের এক জঙ্গিকে গ্রেপ্তার করেছে বেঙ্গল STF। সূত্রের খবর, হামিদ মণ্ডল নামে ওই জঙ্গি সাজ্জাদ ভাট গোষ্ঠী রাজধৃতকে আদালতে পেশ করা হবে। হামিদ মণ্ডলের মোবাইল থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর গতিবিধির উপর নজরদারি করা হচ্ছিল বলে তথ্য মিলেছে। মুখ্যমন্ত্রীর উপর হামলার পরিকল্পনা ছিল বলে মনে করা হচ্ছে। কেরালার 11টি জেলায় আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। 3টি জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। আগামীকালও 9টি জেলায় কমলা সতর্কতা জারি থাকবে বলে জানানো হয়েছে। এদিকে খারাপ আবহাওয়ার জন্য 2টি উড়ানের যাত্রাপথ তিরুবনন্তপুরম বিমানবন্দর দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে। ইন্ডিগোর কোচি থেকে মালেগামী এবং এয়ার ইন্ডিয়ার বেঙ্গালুরু থেকে কোচিগামী বিমান দুটিকে তিরুবনন্তপুরম বিমানবন্দরে নিয়ে যাওয়া হয়েছে। ভূমিকম্পের মুহুর্মুহু আঘাতে শুক্রবার ভোরের দিকে চীন, তিব্বত ও নেপালের কিছু অংশ বিপর্যস্ত হয়েছে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী চীনে আঘাত আনা শক্তিশালী কম্পনটির মাত্রা ছিল 4.5। NCS জানিয়েছে, আজ ভোরে চীনের 10 কিলোমিটার গভীরে 4.5 মাত্রার একটি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। এর আগে ভারতীয় সময় রাত 12:50 নাগাদ তিব্বতে 4.2 মাত্রার এবং রাত 1:18 3.4 মাত্রার শক্তিশালী কম্পন তিব্বতে অনুভূত হয়েছে। পাকিস্তানের বালুচিস্তানে এক কয়লা খনিতে বিস্ফোরণের ফলে কমপক্ষে 32 জন শ্রমিকের মৃত্যু হয়েছে। 10 জন শ্রমিক এখনো আটকে রয়েছেন। মিথেন গ্যাস জমা হওয়ার ফলে এই বিস্ফোরণ বলে মনে করা হচ্ছে। গ্লাসগোতে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসে ভারতীয় ভারোত্তোলক লাভপ্রীত সিং গতকাল পুরুষদের 110 কেজি বিভাগে রৌপ্য পদক এবং সীমা কালিরামনা মহিলাদের ডিসকাস থ্রো ইভেন্টে ব্রোঞ্জ পদক পেয়েছেন। গতকাল দিনের শুরুতে নীরজ চোপড়া সহ জ্যাভলিন থ্রোয়ার রোহিত যাদব এবং জসবীর সিং পুরুষদের জ্যাভলিন থ্রোয়ের ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেন। পাশাপাশি ভারতের 2 ট্রিপল জাম্পার প্রবীণ চিত্রভেল এবং সেলভা প্রভু থিরু মারানো

ফাইনালের যোগ্যতা অর্জন করেছেন। অন্যদিকে পুরুষদের ডেকাথলনে পদক জয়ের লড়াইয়ে এখনও টিকে আছেন তেজস্বী শঙ্করও। পাঁচটি ইভেন্ট শেষে 4,339 পয়েন্ট নিয়ে তিনি প্রথম দিন দ্বিতীয় স্থান থেকে শেষ করেছেন। অষ্টম দিনের শেষে 110টি পদক নিয়ে অস্ট্রেলিয়া পদক তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছে। অন্যদিকে 3টি স্বর্ণ, 10টি রৌপ্য এবং 4টি ব্রোঞ্জ পদক নিয়ে ভারত দশম স্থানে রয়েছে। ডুরান্ট কাপের 135তম আসর আজ শিলংয়ে শুরু হচ্ছে। এই শহরে টুর্নামেন্টের গ্রুপ ই-র অন্তর্গত মেঘালয়ের 3টি ফুটবল ক্লাব শিলং লাজং নং শেহ স্পোর্টস অ্যান্ড সোশ্যাল কালচারাল ক্লাব লাং সনিং ফুটবল ক্লাব ও মুম্বাই ফুটবল ক্লাবের ম্যাচগুলি অনুষ্ঠিত হবে। মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড কে সাংমা বিকেল 3টে উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরেকবার। নিট ইস্যুতে ছাত্র আন্দোলনের উপর পুলিশি নির্যাতনের অভিযোগ সহ বিভিন্ন বিষয়ে বিরোধীদের হই হট্টগোলের জেরে আজ সংসদে উভয় কক্ষের অধিবেশন দিনের মতো মুলতবি হয়ে গেছে। লোকসভায় আজ জন্ম মৃত্যু নিবন্ধীকরণ সংশোধনী বিল 2026 পাশ হয়েছে। দিল্লির যন্তর মন্তরে গত 20 জুলাই ছাত্র বিক্ষোভ চলাকালীন দিল্লি পুলিশের আধিকারিকদের ইচ্ছাকৃতভাবে টার্গেট করা হয়েছিল বলে আহত পুলিশকর্মীদের পরিবারের সদস্যরা দাবি করেছেন। খবর এখন এই পর্যন্তই, এরপর শুনবেন স্থানীয় সংবাদ।

শুনলেন ধনধান্য পুষ্পে ভরা অনুষ্ঠানে দ্বিজেন্দ্র গীতি আকাশবাণী মিলনীয়। এখন শুনবেন আমরা নারী অনুষ্ঠান। আমরা নারী অনুষ্ঠানে শুনবেন বাংলা আধুনিক গান, শিল্পী স্বাগতা লক্ষ্মী দাশগুপ্ত।

আমি নারী অনুষ্ঠানে শুনছেন বাংলা আধুনিক গান, শিল্পী স্বাগতা লক্ষ্মী দাশগুপ্ত।

সুরা মল্লিকা অনুষ্ঠানে শুনলেন বাংলা আধুনিক গান, শিল্পী স্বাগতালক্ষ্মী দাশগুপ্ত, আকাশবাণী বিলোনিয়া। কিছুক্ষণ পরে শুনবেন প্রথমে দিল্লি কেন্দ্র থেকে হিন্দি সংবাদ, এর কিছু পরে শুনবেন বিবিধ ভারতী অনুষ্ঠান।

0: कॉम्पिटिटिव बिडिंग। 10 मिलियन टन्स ऑफ CO2 एमिशंस को ये प्रिवेंट करेगा।
1: The Union Cabinet also approved an expanded Khelo India scheme and enhanced assistance to national sports federations with a combined outlay of 36,441 crore rupees for the period 2026-27 to 2030-31. Addressing media in New Delhi, Information and Broadcasting Minister Ashwini Vaishnav said the decision reaffirms the government's commitment to harnessing the power of sports for youth development and nation building. He said it will ensure every talented youth to get a clear pathway to excellence. Mr. Vaishnav said that the scheme will help build pan-India training facilities from grassroots to target podium Olympic scheme level. The Union Cabinet has also given its nod to the National Offshore Exploration Scheme Samudra Manthan with an approved outlay of 84,084 crore rupees for implementation up to financial year 2030-31. Addressing media in New Delhi, Information and Broadcasting Minister Ashwini Vaishnav said the scheme encompasses a comprehensive set of interventions across the offshore exploration value chain. Both houses of parliament have been adjourned for the day following opposition uproar over several issues, including alleged police action during students' protest over the NEET issue. When the Lok Sabha met after the first adjournment at 12 noon, the presiding officer, Dilip Saikia, took up the registration of births and deaths amendment bill 2026 for consideration and passage. Minister of State, for whom Nityanand Rai moved the bill amid opposition uproar. The bill was passed in the House amid ruckus without any discussion. Meanwhile, Parliamentary Affairs Minister Kiran Rijiju criticized the opposition for not participating in the discussion. The minister said he had repeatedly appealed to the opposition, including the Congress, to ensure that such an important bill is properly discussed.
2: Parliament has been sent. The bill is to speak alone, not to create a ruckus. But you do not take part in the bill, then you go out in the news and say that the government does not hold discussions, passes the bill without discussion. You cannot level this allegation. You have lost your chance. I just want to say this much, that the next bill that you bring, if you do such a ruckus in that too, then this will not be good at all. Therefore, cooperate. Do not create ruckus.
1: BJP MP Anurag Thakur has submitted a notice for breach of privilege and contempt of the House against Congress MP and Leader of Opposition in the Lok Sabha Rahul Gandhi over his remarks in Parliament during the debate on the Anti-Paper League Bill. A Delhi court today sentenced former Aam Aadmi Party councillor Tahir Hussain and four others to life imprisonment for the murder of Intelligence Bureau IB officer Ankit Sharma during the 2020 Delhi riots. Additional sessions judge Praveen Singh pronounced a sentence to all five accused after hearing arguments on the quantum. The court described the crime as a very serious incident and observed that it had shaken society. On 13th of this month, the court convicted Hussain and four others for the murder of Ankit Sharma, who was attacked by a mob during the riots. His body was later found in a drain. Prime Minister Narendra Modi today congratulated weightlifter Lovpreet Singh for winning the silver in the men's plus 110 kilogram event at the Commonwealth Games in Glasgow, Scotland. In a social media post, Mr. Modi mentioned that Lovpreet's outstanding performance in the snatch event set a new Commonwealth Games record. And that is the end of this news bulletin.
3: আকাশবাণী বিলোনিয়া শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠান শুনছেন 103.7 মেগাহার্জে ফ্রিকোয়েন্সি মডুলেশন প্রচার তরঙ্গে। আমাদের স্টুডিও করে দেখার সময় বিকেল 5:10 হয়ে 37 সেকেন্ড। শুনবেন জীবনের গল্প। জীবনের গল্পে আজ রয়েছেন DCM সঞ্জয় শীল।
4: নমস্কার, আমি সঞ্জয় শীল, DCM বিলোনিয়া। আমি বর্তমানে এখান থেকে ট্রান্সফার হয়েছি, আগরতলায় ট্রান্সফার হয়েছি। আমি বিলোনিয়াতে প্রায় 5 বছর আমি আমার কর্মজীবনটা বিস্তৃত রেখেছিলাম এখানে। আমি আমার চাকরিতে প্রথম প্রবেশ 2000 সালে। আমি রাজ্যের বিভিন্ন প্রান্তে আমি আমার সেবা প্রদান করতে পেরেছি। আমবাসা, তেলিয়ামুড়া, খোয়াই, কল্যাণপুর, মোহনপুর সদর বিভিন্ন জায়গায় গন্ডাছড়া রংতরেভিলি এবং সর্বশেষে আমি বিলোনিয়া মহকুমা শাসকের কার্যালয়ে আমি আমার কাজ করার সুযোগ পেয়েছিলাম। সেই কাজ করার সুযোগ পাওয়ার পর আমি বিলোনিয়াতে বিভিন্ন সামাজিক কাজ যেরকম বাল্য বিবাহ রোধে অ্যাকশন নেওয়া, সিঙ্গেল ইউজ অফ প্লাস্টিকের অ্যাগেনস্টে অ্যাকশন নেওয়া, ভেজাল ভোজ্য সামগ্রী মেয়াদ উত্তীর্ণ খাদ্য সামগ্রী এগুলির উপরে অ্যাকশন নেওয়া, এগুলি আমি করেছি বিলোনিয়া প্রত্যন্ত অঞ্চলগুলিতেও করেছি বা বিভিন্ন বাজারে করেছি। বিলোনিয়া মহকুমার সকল নাগরিক আমাকে যথেষ্টভাবে সর্বতোভাবে এই কাজ করতে সাহায্য করেছেন, আমি বিলোনিয়াবাসীর প্রতি চিরকৃতজ্ঞ থাকব। পাশাপাশি আমি বলবো, আমি আমার কর্তব্য সম্পাদন করতে গিয়ে আমি দেখেছিলাম মানুষ বিভিন্ন দূর দূরান্ত থেকে আসে আমাদের অফিসে, যেহেতু আমরা ইন্টারেস্ট অফ পাবলিক সার্ভিস চাকরি করি, সেই সুবাদে আমরা মানুষকে ম্যাক্সিমাম দেওয়ার চেষ্টা করেছি এবং দূর দূরান্ত থেকে আসলে তাদেরকে বসার জন্য ব্যবস্থা করেছি আমার অফিসে, তাদের সঙ্গে কথা বলেছি, তারা আমি আমার তরফ থেকে যতটুকু চেষ্টা করার আমি আমার তরফ থেকে আমার ক্যাপাসিটিতে আমি করেছি। আমি বিলোনিয়াবাসীর মঙ্গল চাইব এবং যে সকল সামাজিক পাপ যেমন বাল্য বিবাহ, ভেজাল ব্যবসায়ী কর্তৃক ভেজাল পণ্য সামগ্রী বিক্রি, তারপর সিঙ্গেল ইউজ অফ প্লাস্টিকের যথেচ্ছ ব্যবহার, এগুলি থেকে মুক্ত থাকার জন্য আমি বিনম্র অনুরোধ করব বিলোনিয়াবাসীকে। নমস্কার।
3: জীবনের গল্পে আজ ছিলেন ডিসিএম সঞ্জয় শীল। আকাশবাণী বিলোনিয়া এখন শুনবেন অবকাশ রঞ্জনী। অনুষ্ঠানে শুনবেন একে হিন্দি ছবিগান ছবি অমর প্রেম, গীতিকার আনন্দ বক্সী এবং সুরকার আর ডি বর্মন। প্রথম গানটি শুনবেন কিশোর কুমারের কণ্ঠে।

আপনারা শুনছেন একই হিন্দি ছবির গান অবকাশ রঞ্জন অনুষ্ঠানে। ছবি অমর প্রেম, গীতিকার আনন্দ বক্সি এবং সুরকার রাহুল দেববর্মণ। লতা মঙ্গেশকরের পর এবারের শিল্পী কিশোর কুমার।

এতক্ষণ পরিবেশিত হলো অবকাশ রঞ্জনী অনুষ্ঠানে। আজ শুনলেন একই হিন্দি ছবির গান, ছবি ছিল অমর প্রেম, গীতিকার ছিলেন আনন্দ বক্সী এবং সুরকার রাহুল দেব বর্মন। আকাশবাণী বিরোনিয়া শ্রোতা বন্ধুরা এখন শুনবেন লোকসঙ্গীত লোকগীতির অনুষ্ঠানে শিল্পী কালিকা প্রসাদ।

এতক্ষণ শুনলেন লোকসঙ্গীত লোকগীতির অনুষ্ঠানে। শিল্পী ছিলেন কালিকা প্রসাদ। আকাশবাণী মিলনীয় এবারে ককবরক অনুষ্ঠান। আজ শুনবেন লাইভ ফোন ইন টক শো সঞ্জাক আহম। আকাশবাণী মিলনীয়, আকাশবাণী মিলনীয় কেন্দ্রনি ককবরক কত ভাই আওয়াজ যাক লাইভ ফোন ইন টক শো সঞ্জাক আহম পন্দাক নাই তোমায় যত খাপং শোন সঞ্জা জরণে বেলায় বেলায় খাকুসং খাহাম বাই আপার হন আং খাখলাইও অনেক খাপং সং যতন ও সঞ্জা জর কাহাম কুরুং তংবাই না হনাই তাই কাহামন তংবাই থন অবন আং কাইথন থানে শুরি হন খাপং সং আমি মঞ্জ হন দি 8731875545 ও মঞ্জ মোবাইল মঞ্জ মালা কে শহর দি মুং তাই নিকুমা তাই শহর দি নিয়ে ওয়ানসুদা কক ও সঞ্জা কাম পান্ডব অসঞ্জা খাম পানচুং তাংমানি তুইমানি ওয়ামানি।

শিবমণি চিরমণি নগ্নখং খ্লাইমণি খাতিমণি বানিয়া খ্লাইমণি হুবর খ্লাইমণি রুংমণি শ্রুংমণি সেবক খ্লাইমণি রসামুং ককতং কগ্লব অমতির বচুং সালাই দু কক সালাই দু মণি কথা কগ্র বচুং সালাই দু পান্ডব কে খাপাংসং তালের দিয়ে ওই মঞ্জুহন্দি 8 7 3 1 8 7 5 5 4 5 মাফাসং ব্রনি বসাবতীন অমরণ সাহু সুরুংদি সুরুংদি রুং নগথাংদি রুংমারি মান্দি কাহামংদি কলাগংদি কতরংদি অবসীমী সাহু মাফাসং বাহাইকে সুরুংখায় ব্রনি বসাবতী কাহামকে সুরুঙ্গি মান্নাই বা লাইটে সাকা সুরুঙ্গি মান্নাই বুড়োথাংকায় সুরুঙ্গি মান্নাই বাহাইকে সুরুঙ্গি মান্নাই সুরুংখাংকায় তামংনাই অবন সাইয়া কোনো কোনো যারা মা ফাসং সিয়ানের বাকে সাইমাইয়া কিন্তু রুংমারি তংহাকে যে সিনাই আবু কগিয়া সিয়া মা ফারকবো বা রুংমারি কুড়ি মা ফারকবো বসাবতীন অবহায়কে ফুরঙ্গই কাহামকে দিশাই মানু পুইলা অংখা কাহাম ক্রুং নাইথক বখল গনং বসাবতী মাফা অংনাই অমনি বাকি অমর সকিয়ানি বসাবতী রক্ত আশোক বখল গনং অংয়া অংনাইন কারণ মাফা যদি অমর অংয়া হাঙ্কাংক্রাই ব্রনি শাক শাকদুক বখা অংসুকমা টংমা কাহাম গথকি হাঙ্কাংক্রাই ব্রক বসা কাহাম মানিছে মানিয়া অমনি বাকি নাই অমর জরাও নগ দখংখ্লাই বসাবতী বোমা বফা অংনানি নাই তেবু মা ফানি অমর বাঙি থাকলা হাঙ্কাইব দেরামং ফাই কগ্ন তঙ্গু বুফাং বুড়ানি বুসলি আশোক হামং ইয়াহানি নাই মজমণি বুসলি হিংকে হামু অবহায় কক বুফাং বুড়া খাইথাংলা হাঙ্কাই বসি যাদের পদ বেমার সেমার তাংমিয়া তুইমিয়া অবহাই বনসুমা দেরামুং ফাই তঙ্গু কে ব্রুনি বসাবতী কাহামুং ইমানিয়া অবনি বাকে কসার মানজানি বসাবতী বেলাই হামু চুং মুই থানি বুসুরি নারক্র ইয়াফাং বুচুক তানি খিবিরি নাই কসার নি বুসুরি সিনারগু বরংনি বহাইন বরংনি থিনাঙ্গু কসার মানজানি বসাবতী রক মজ মজরান কাহামঙ্গু বসা বেফ্রত বুনাই অব মা ফারংনো ওয়ানসগৈনাই কক থানসা অঙ্গিনাই মা গসেলাইনাই অজম বসাবতই রেঙ্গিত বুখাইতে অঙ্গিয়াবলে না অবনি বাকই মা ফানি শাক শাকদুক বাহাইতং ব্রুনি রাং পয়সা বাহাইতং অমতিরক নাই নাই বসাবতী খাইয়া নামগো তাই অংখা পারা কামি অলব আবো ফাইন অল মোমানি বহগ বসা ফাইলা হাঙ্কে মন পেকাপ খাইয়া নাঙ্গু মনি চামুং নুমুং কাহাম অংনা নাঙ্গু মন সামংক্রাক হিলিক মানি তাংরি আখায় তোনা নাঙ্গু মনি খানো মেথেবি কাহামকে তোনা নাঙ্গু অবহাই চিনি মজম মা রগ্ন বহগ বসা তুই নাই সাতুং ওয়াতুই নবার অবহায় যাদের পথ সামুং তাঙার নাঙ্গু কে মা যখন ল্যাং নাই বহক নিয়ে বসা বো ল্যাং যাগো মা যখন সাতং তংসিক যাগ নাই বব তংসিক যাগো ব যখন মা যখন কাং নাই বসাব কাং জাগি ফাইও মা যখন থো নাই বসাব থুই থই দঙ্গো কে অয়ং খসিং মকল মা কাই নাই নকনকুং হামিয়া জুংজাল বিয়াল টংলা হাঙ্কাঙ্কাই মানি শাক হামিয়াওনাই তাই বসাবো হামিয়াওনাই কাহাম মজম কাহাম মানিমা চাই হাঙ্কাঙ্কায়

মানি বসাগ থুই করি হিঙ্গাঙ্কায় বসানিবু অবহাই থুই করি অংনাই মা যদি বেমার ক্লাইলে হাঙ্কায় বসাও বেমার ক্লাইও অবহাইকে তিসাঙানাঙ্গো চরাই আছে মানে ওলো চরাইন কাহামকে পেকাম খাই তিসাঙানাঙ্গো মনি শাক শাক দুক মুখাং খরাং গরম কাহাম টংনা তৈ অবখাই টানাঙ্গো মানে খা টংথক টংখাইছি বসাবো খা টংথক উংনাই আয়ং মকল কায়ান ক্লাইও কে নগ্ন খুঙ্গ অসৈ ন কেসে কেরেং টংলা হাঙ্কাই সরাই রক বসা রক অমতি রঙ নুগু নুগুই সুরঙ্গ পারা কামি রগ কক হামিয়া বিজিলা আজলা সরাই হাঙ্কলাই সরাই রক আবনো মানখেন সুরঙ্গ সরাই রক তো থুংনাই নু থুংফ্র কাহাম থুংনা তুই তুই হর ফজিং থাইয়া তুই কলাই কিথি কমুয়া তুই অবহাই নাঙ্গো অখরা সাখরা রক জরামান হাঙ্কায় সরাই রঙ থুমুই নাই থুমনানি কলাইও থুংতো তুই ব্রুন ফ্রুমনান নাঙ্গো অল ব্রুনি জরা তুই তুইতো গুরুমা চামা মুথুমা তুইতো গুরুমা ব্রুনি রি চুম কাহামতনমা ব্রুন থুয়াম কাহামতনমা অবখায় নাঙ্গো তাই ব্রুন ফ্রুমনা নাঙ্গো বরগ্ন তা নাইসলে দি বরগ্ন হামজাক দি কামিন হামজাক দি হদানা হামজাক দি অবহাইকলাই ফুরুঙ্গুই তিসানা নাঙ্গো বিবেলাই সুগলাই তাং দি কক হামিয়া তা সাদি বরম রুইতং দি অবহাইকে ফুরুঙা নাঙ্গো তাই বনো কিসা কিসাকে রুংমারি ফাইসিং তলাঙা নাঙ্গো রুংমারি সুরুংকে তুমংনাই ভাইয়ংনাই বসকাঙা তুমংনাই বনি থিনাং ভাইয়ংনাই অব ফুরুংনা নাঙ্গো হাইকেসে ব রুংমারি না হামজাকনাই তাই রুংমারি ফাইসিং বনি খা থাকাই চিনি হদাও নাইদি চুং তুম হামিয়া দংলাই কক হামিয়া সালাই ওয়ালাই ওয়ালাই সুগলাই বুলাইংলাই তুম হামিয়া দংলাই অমতির নুখ্লাই সাই কবাই কেন সুরুঙি ফাইও তাই বসাপতি নিন তঙ হুনে রং পয়সা মাই মাইরং ফুরুমনি চাইয়া মনি নাংমা সুখ বন রাই আবো ক গিয়া ব জসুংনাই আশোক তার দুই বন ব বাক্সা চানাই বাক্সা খিবনাই বাক্সা বাগনাই অবহায়ঙ্গ অবনী বাকি বনি নাংমা সুখ রুদি নাংমানি বারা তার দুই অল রুংমারি কাহাম জাগাব রুং নক রুং কাহাম তলাঙে বসানো ফুরুংথাই ক্লাইউ বসানো জরাতুই রুং নগর রহনা নাঙ্গো তাই রুং নগর থাঙিনে তামা তামা সুরুংখা ওয়ালাই সুগলাই বুলাই দেওয়া লেখা নাটক লাইও লেখা আবো মোনা মানায়ো রুং নৌনি ফাইলা আঙ্কাই বনো পিটি পিটি খাই সুনা নাঙ্গো তমাংখা তমংয়া কাইসা মঞ্জমা ফাইকা সামন খনাগে না হ্যালো নমসগো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ সামংখা মঙ্গতে নিকম সর দিন জিতেন্দ্র দেব বর্মা মঞ্জুদি মানে লাস্ট কেম ও আচ্ছা বেলাই আচ্ছা তামা তামা খাইকে আরো তামা তামা সুরুংখা কে তাবো খাই তোমা খাই সাইমান খান ও
많이 농 팔로 클라기야.

0: ভাইয়া
1: কো আচ্ছা আচ্ছা আচ্ছা
0: আপুনি কৰক মানা নাগো মানে সার্টিফিকেট
1: বা হ্যাঁ হ্যাঁ আচ্ছা আনকে কক থাকা শুনে নাগো নুং যে সাকা নুং সিলিন্ডার পার্টি নুং তামুই ও লামা থাকা না নুন তলাঙ্গি থাকা না নুং সাক থারি থাকা মানে নুং থাকলে থাকবেন হাইদে নুং থাকার মতন থাক না হাই থাকবেন আচ্ছা নুং যে লামা অংখারমানি ও লামা কাহাম দে হামিয়া দাওয়া কিছু সারা সারা চৌ কিছু খানা নো হানি বাকি থাকবেন কে তামুং ইয়াকার ফেকা সাই মানে হা মাদে মান খা না মানলিয়া হা মান খাদে মান না মানলিয়া আবার নুং যে ইমাং নুগি থাকমানি নিনি আ ইমাং ফলে ফলে খা না ফলে লিয়া ও কে মানে ইনকে নুং রং মানানি বাকি থাকমানি হাইদে হানি বাকি থাকমানি মানান বাকি থাকমানি হাইছে ইনকে হাইয়া দিবা সাকনি অংথন সাকনি লাম কিয়কথন বসকাঙ্গ তংসি তন ও যে অসাই রকম তুই মানে সাকানি আমা বাইলাম কত তঙি যাও হিনি হিন্তুই আবহাই দে আচ্ছা আচ্ছা আবার তো সাইমান খা আচ্ছা মান খা রংমান খা রংমান খা ও খা নুং যে সামু অংখার মানে নুং বেশি বুড়ি বেশি বা তং খানি নুং সাও এ থাম্পুই অংখা গরজাগি মানে তাম হয়ে নাই ফলা ফলা নয় তুই তঙি নে বলং হলং খাই খিবি নাই বিবে নেশ্র জাগি কুসর জাগি নাই সিলেং জাগি নাই নক নখুং খিবি নাই তাকু বুকু খিবি নাই নুং যে থাঙ্কা হানি বাগে হিনি চব অংখারমানি আবার কাছে চবান বলে না চব অংখারমানি কে তাবো নুং সাকা যে নিনি বক্রমা রক্সি ফাইলাঙ্কা নুং মা ফাইলা হা নুং যে বক্রমা যে আমি ওয়ানসুকমানি আ ওয়ানসুকমা তামা কুবই দে না আবার কুবইয়া না ওয়ানসা তো না ওয়ানসা তো বড় ফাইনে হিনি ফাইমে বলে বড় বো আয়ং তং মিয়াং মা ফাইকা চুং ইয়াং ব্রং নাকারি রেখা হ্যাঁ চুং রুইসে ব্রুক মানবলাই না এনকে রমদি নাগাল্যান্ড মণিপুর মিজোরাম আরো তো ব্রক হাবি মাইয়া আরো ভাই হাবকাবা চুংরুইনি ব্রক হাবলে না বড় মানখাতে পাইনে বলে না তাও রমদি আর মোবাইল হামিয়াং খা নিন থানে থাকা সুনামি দিদি নিনে আং নিন থানে থাকাইছি নুং মানবলাই হাইয়া দেবা না চুং ব্রুং ন হা রুইসে ব্রুক হা মানবলাই এনকে ব্রুং দেরা মরবা চুং যদি আগে না দাঁড়িয়ে হেঁকে কারিয়া হেঁকে তো ব্রুক হাইং বলে চুং ব্রুং ফাইলিয়া হেঁকে হেঁকে সা ফাল বা চুং ফাল না বলে হ্যাঁ দিবা

0: পর তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, পরবর্তী 5 বছর এই প্রকল্পের কাজ চালিয়ে যাওয়ার জন্য 3,15,000 কোটি টাকা অনুমোদন করা হয়েছে। এই অনুমোদনের মধ্যে দিয়েই কৃষকদের কল্যাণই যে দেশের অগ্রগতির মূল ভিত্তি, সে বিষয়ে সরকারের দায়বদ্ধতার দিকটি সুনিশ্চিত হয়েছে।
1: डायरेक्ट बेनिफिट ट्रांसफर बैंक अकाउंट में जाता है, प्रधानमंत्री जी के एक बटन दबाते ही देश के करोड़ों किसानों के पास ये बेनिफिट जाता है। पिछले 5 वर्षों में क्यूमुलेटिव डिस्बर्समेंट अभी करीब करीब 3,10,000 करोड़ रुपए का बेनिफिट किसानों के पास जा चुका है। 85% ऑफ द फार्मर्स हैव रिड्यूस्ड देयर बोरोइंग बिकॉज ऑफ दिस प्रोग्राम। हाई कॉस्ट इनफॉर्मल क्रेडिट पे जो डिपेंडेंस होती थी वो डिपेंडेंस कम हुई है।
0: এদিকে শক্তি সঞ্চয় ব্যবস্থাপনাকে কাজে লাগিয়ে সৌরশক্তিকে বিদ্যুতে পরিণত করার জন্য দেশে ভাসমান প্যানেলের ব্যবহার বাড়াতে কেন্দ্রীয় মন্ত্রিসভা প্রধানমন্ত্রী সূর্য সরোবর যোজনা অনুমোদন করেছে। মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, এই প্রকল্পের জন্য মোট 5,070 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
1: प्रधानमंत्री सूर्य सरोवर योजना में जितने वाटर बॉडीज हैं, डैम्स हो, लेक्स हो, कैनाल्स हो, उन सब का उपयोग करके जो सोलर पावर जनरेशन कैपेसिटी क्रिएट करना है उसका अप्रूवल लिया गया है। 102 गीगावाट यानी 1,00,000 मेगावाट की कैपेसिटी पोटेंशियल है भारत में।
0: দেশে জ্বালানি সরবরাহ অক্ষুণ্ণ রাখতে 2023-31 অর্থবর্ষ পর্যন্ত জাতীয় অফশোর এক্সপ্লোরেশন প্রকল্প সমুদ্র মন্থনের জন্য 84,084 কোটি টাকার অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। শ্রী বৈষ্ণব বলেন, এই প্রকল্পটি সমুদ্রবক্ষে অনুসন্ধান চালানোর জন্য সমগ্র ভ্যালু চেনকে বিস্তৃত করার কাজ আরো প্রসারিত করবে। অন্যদিকে খেলো ইন্ডিয়া প্রকল্প এবং জাতীয় ক্রীড়া ফেডারেশনের সহায়তার কাজ আগামী 30-31 অর্থবর্ষ পর্যন্ত চালিয়ে যাওয়ার জন্য কেন্দ্রীয় মন্ত্রিসভার ছাড়পত্র দিয়েছে। নতুন দিল্লিতে আজ মন্ত্রিসভার বৈঠকের পর মন্ত্রী শ্রী বৈষ্ণব বলেন, দেশে ক্রীড়াক্ষেত্রে যুবাদের দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হবে এই সিদ্ধান্ত। নীট ইস্যুতে ছাত্র আন্দোলনের ওপর পুলিশি নির্যাতনের অভিযোগ সহ বিভিন্ন বিষয়ে বিরোধীদের হৈহট্টগোলের জেরে আজ লোকসভা ও রাজ্যসভার অধিবেশন দিনের মতো মুলতবি হয়ে গেছে। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা প্রশ্নোত্তর পর্ব শুরুর চেষ্টা করলে বিরোধী সাংসদরা সাম্প্রতিক ছাত্র আন্দোলনের ওপর পুলিশি নির্যাতনের বিরুদ্ধে স্লোগান দেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিবৃতির দাবি করতে থাকেন তারা। অধ্যক্ষ সংসদের মর্যাদা রক্ষায় সভায় প্ল্যাকার্ড ও ব্যানার না নিয়ে আসা এবং এই পর্বে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিয়ে আলোচনার পরিবেশ তৈরি করার জন্য সাংসদদের প্রতি আবেদন জানান। রাজ্যসভাতেও একই চিত্র নজরে আসে। প্রশ্নপত্র ফাঁস নিয়ে সংসদে আলোচনার সময় কংগ্রেস সাংসদ এবং লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধীর মন্তব্যের প্রেক্ষিতে বিজেপি সাংসদ অনুরাগ সিং ঠাকুর সংসদের মানহানি ও স্বাধিকার ভঙ্গের নোটিশ জমা দিয়েছেন। সংসদ ভবন চত্বরে শ্রী ঠাকুর বলেন, এ ব্যাপারে শ্রী গান্ধীর বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য লোকসভার অধ্যক্ষের সঙ্গে তাঁর কথা হয়েছে। শ্রী গান্ধী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলেছেন বলেও মন্তব্য করেন তিনি। ভারত জানিয়েছে, পাক অধিকৃত জম্মু কাশ্মীর পিওজেকে তে তথাকথিত নির্বাচন পাকিস্তানের শাসক গোষ্ঠীর কাছে এক অপমানজনক প্রত্যাখ্যানের সামিল। নতুন দিল্লিতে আজ বিকেলে এক সাংবাদিক বৈঠকে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, পাকিস্তান পিওজেকে শান্তিপূর্ণ নাগরিকদের উপর নির্মম অত্যাচার চালিয়ে যাচ্ছে। তাদের গুলি চালনায় এখনো পর্যন্ত 40 জনের বেশি নিরীহ নাগরিক প্রাণ হারিয়েছেন, আহত বহু।
2: The so-called elections stand as a humiliating rejection of the Pakistani establishment facing a violent regime. The people there have requested international organizations for an independent investigation into the unlawful killings. We urge that the international community should scrutinize Pakistan's actions and hold it accountable for its atrocities.
0: শ্রী জয়সওয়াল আরো বলেন, নিরীহ নাগরিকদের প্রতি পাকিস্তানের মনোভাব তখনই স্পষ্ট হয়ে গেছে যখন সেদেশের প্রতিরক্ষা মন্ত্রী প্রতিবাদকারী নাগরিকদের শত্রু আখ্যা দিয়েছেন। রাশিয়া সেনাবাহিনীতে ভারতীয় নাগরিকদের বিষয়ে মুখপাত্র বলেন, তাদের মুক্তির বিষয়ে ভারত রাশিয়া কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে। এমভি এজিভি রাগনার বিষয়ে শ্রী জয়সওয়াল জানিয়েছেন, গত 25 তারিখ ওডিশা বন্দর ছেড়ে আসা বাণিজ্যিক জাহাজ হামলার মুখে পড়ে। ওই জাহাজে থাকা 4 ভারতীয় নাগরিকের মধ্যে 2 জন নিরাপদ থাকলেও 2 জন নিখোঁজ। ভারত সরকার এ ব্যাপারে ইউক্রেন এবং উভয় সরকারের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে। 2020 সালে দিল্লির দাঙ্গায় তদন্ত ব্যুরো আধিকারিক অঙ্কিত শর্মার হত্যার ঘটনায় দিল্লির একটি আদালত আম আদমি পার্টির কাউন্সিলর তাহির হোসেন সহ অন্য 4 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। অতিরিক্ত দায়রা বিচারক প্রবীণ সিং আজ শুনানি শেষে এই রায় ঘোষণা করে বলেন, এ ধরনের অপরাধ অত্যন্ত গুরুতর এবং সমাজকে তা নাড়িয়ে দিয়েছে। এই খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গের বর্ধমানের রেনেসা টাউনশিপ থেকে ধৃত জঙ্গি মোহাম্মদ হামিম মণ্ডল ওরফে হামিম ফিগোকে 14 দিনের এসটিএফ

পাঠানো হয়েছে। তাকে আজ বর্ধমানের সিজিএম আদালতে তোলা হয়। চব্বিশ বছর বয়সী হামিম আদপে পূর্ব বর্ধমানের মন্তেশ্বর থানার কুসুম গ্রামের বাসিন্দা। রেনেসায় টাউনশিপের একটি ফ্ল্যাটে সে ভাড়া থাকত। গোপন খবরের ভিত্তিতে তল্লাশি চালিয়ে এসটিএফ গত রাতে তাকে রেনেসা থেকে গ্রেপ্তার করে। ধৃতের কাছ থেকে একটি আইফোন ও বেশ কিছু নথি বাজেয়াপ্ত করা হয়েছে। ফোন থেকেও বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তার মোবাইল থেকে পাকিস্তানের এক এজেন্টের সঙ্গে অস্ত্র সংগ্রহ সংক্রান্ত চ্যাট উদ্ধার হয়েছে। জঙ্গির গোষ্ঠীর হয়ে অস্ত্র সংগ্রহে কাজে সে লিপ্ত ছিল। এর আগে সে ছিল হাওড়ার গোলাবাড়ি থানার পিলখানা লেনে। তার সঙ্গে আইএসআই এর যোগাযোগ আছে বলে এসটিএফ এর দাবি। হামিমের বিরুদ্ধে রাজ্যে গুপ্তচর সেল তৈরি, দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের উপর নজরদারি, অপহরণ ও খুনের ষড়যন্ত্র, পাকিস্তানের জঙ্গি গোষ্ঠীর সঙ্গে পরিকল্পনা করে আন্তঃসীমান্ত অপরাধ চক্র চালানো এবং হানি ট্র্যাপের মাধ্যমে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, আন্তর্জাতিক শান্তি ও সুস্থিতি রক্ষায় ভারত সর্বদা রাষ্ট্রসংঘকে সমর্থন জুগিয়ে আসছে। লোকসভায় আজ এক লিখিত জবাবে ডক্টর জয়শঙ্কর বলেন, রাষ্ট্রসংঘের শান্তিরক্ষী বাহিনীতে সেনা পাঠানোর পাশাপাশি আরো নানাবিধ উপায়ে রাষ্ট্রসংঘকে সহায়তা করা হচ্ছে। রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদের আট বারের সদস্যপদ লাভ ছাড়াও 2028-29 নির্বাচনের জন্য এই উদ্যোগ কার্যকর হবে। মন্ত্রী জানান, প্রতিটি মেয়াদেই ভারত আন্তর্জাতিক ক্ষেত্রে নিজেদের দায়বদ্ধতা প্রমাণ করে এসেছে। আগামী নির্বাচনের প্রার্থী পদে ছটি বিষয়ের উপর ভারত জোর দিচ্ছে। সেগুলি হল দক্ষিণে বিশ্বের জন্য আবার জোরালো করা, বহুপাক্ষিকতা সংস্কার, ভবিষ্যতের জন্য প্রস্তুত শান্তিরক্ষী বাহিনী, কৃত্রিম বুদ্ধিমত্তা থেকে উদ্ভূত ঝুঁকি মোকাবিলা, নিরাপদ সামুদ্রিক চলাচল এবং সন্ত্রাসবাদে অর্থ যোগানো বন্ধ করা। মরক্কো থেকে স্পেনীয় ভূখণ্ড সেউতায় প্রবেশের চেষ্টার সময় কমপক্ষে 34 জন অভিবাসীর মৃত্যু হয়েছে। গত 24 ঘন্টায় প্রায় 60,000 অভিবাসী স্পেনের সেউতায় প্রবেশ করেছেন, যা শহরের জনসংখ্যার 70%। কয়েক হাজার অভিবাসী সীমানা পেরিয়ে ঢোকার জেরে স্পেনে সেখানে সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। গ্লাসগোতে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসে গত রাতে পুরুষদের 110 কেজি বিভাগে ভারোত্তোলনে লভপ্রীত সিং রৌপ্য পদক এবং মহিলাদের ডিসকাস থ্রো ইভেন্টে সীমা কালিমনা ব্রোঞ্জ পদক জয় করেছেন। অষ্টম দিনের শেষে 110টি পদক নিয়ে অস্ট্রেলিয়া তালিকার শীর্ষে রয়েছে। অন্যদিকে 17টি পদক নিয়ে ভারত রয়েছে দশম স্থানে। ভারতের পদকগুলির মধ্যে রয়েছে 3টি সোনা, 10টি রূপো এবং 4টি ব্রোঞ্জ। ভারতের লভপ্রীত স্ন্যাচ ইভেন্টে গেমস রেকর্ড গড়লেও অর্পের জন্য স্বর্ণপদক হাতছাড়া হয়েছে। তিনি স্ন্যাচে 176 কেজি ওজন তুলে গেমস রেকর্ড করেন এবং ক্লিন অ্যান্ড জার্ক বিভাগে 212 কেজি ওজন তুলে মোট 388 কেজি ভারোত্তোলন করেন। দিনের শুরুতে নীরজ চোপড়া পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টের ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছেন। ভারতের দুই ট্রিপল জাম্পার প্রবীণ চিত্রবাল এবং সেলফা প্রভু থিরুমানন ফাইনালে উঠেছেন। কারাকুরাম পর্বতমালার ব্রডপিক সিংহ অভিযানে গিয়ে 7,000 মিটার উচ্চতায় তুষার ধসে 10 জন পর্বতারোহী বিপদের মুখে পড়েছেন। এখনো পর্যন্ত 4 জনের দেহ উদ্ধার হয়েছে। গতকাল দুপুরে উত্তর পাকিস্তানের সীমান্তবর্তী শৃঙ্গে অভিযানের সময় অভিযাত্রীরা ধসে চাপা পড়েন। এদের মধ্যে নেপালের বিখ্যাত পর্বতারোহী নির্মল পূর্জাও ছিলেন। বাকিদেরও বেঁচে থাকার সম্ভাবনা নেই বলে মনে করা হচ্ছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। কেন্দ্রীয় মন্ত্রিসভা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি বা পিএম কিষাণ প্রকল্পের মেয়াদ 2026-27 থেকে বাড়িয়ে 2030-31 পর্যন্ত করার বিষয়ে অনুমোদন দিয়েছে। নীট প্রশ্নপত্র ফাঁসের নিয়ে ছাত্র বিক্ষোভের উপর পুলিশি তৎপরতা সহ অন্যান্য ইস্যুতে বিরোধীদের হৈহট্ট বলে উভয় সভার অধিবেশন আজ দিনের মতো মুলতবি। ভারত জানিয়েছে পিওজেকেতে তথাকথিত নির্বাচন পাকিস্তানের কাছে এক অপমানজনক প্রত্যাখ্যানের সামিল। গ্লাসগোতে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসে ভারত এ পর্যন্ত 3টি সোনা সহ 17টি পদক জিতেছে। খবর শেষ হলো এরপর স্থানীয় সংবাদ সন্ধ্যে 7:50 মিনিটে।

first class judicial magistrate in Dagimong Mananang Nai. Kursatai Kalayo, Lok Sabate Raju Sabane Koglam Panda, Biska, Tang Saljora, Mutagriton Jaka. Montri Bakar Narendra Modi, Hodala Mushaka, Tangai Bisikabang Romi, Babak Haste Hapang Taikandra Hapang, Sungung Bulaike Senkereng, Ungma Zungzalo Kalai Tongo, Abu Bai Sungai Roni Tinang, Wanamawo Kalai Jak Boshaka, Okokno Wan Suga Haste Taikandra, Babak Berama Hakotor Ganangai Rungtai, Amzuk Muni Sebo, Snam Pirmo, Tubuna Nangtai, Ungi Bazawo, Montri Bakar Saga, Kura Kerung Raita Ganang Obit, Songsoda Pasunka. কেন্দ্রনিক বৃত্তে চেরাই হামক্রাই মন্ত্রী অন্নপূর্ণা দেবী লোকরক্ন মিশন শক্তি অ্যাপ ডাউনলোড খাইনা কয়মু নারখা আরো ক্লিক কাইসা খাই মা ভাইন বৃত্তে চেরাই নাইমথা।

বুড়িতে চেরাই হামক্রাই নাইকো প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার নিশাই নিচি দকনি বাগৈ গসিমু কাংবুলাই জমা রমানি জরা বাংরখা অ জরা বাংরুই আগস্ট তালনি চিবা সালমারি জরা খালাইজাকা ন্যাশনেল অ্যাওয়ার্ড পোর্টাল আব জমারি মানান শুক্রবে কক্ত মানব www.awards.gov.in ও ওয়েবসাইট নাই মানান মন্ত্রীগ্র প্রফেসর ডাক্তার মানিক সাহা তিনি সালগ্রা হাঙ্কনি সাবরুম তাই শান্তির বাজার বাস্তে ও কায় নিচি বুড়ে তাংবু তাং চেঙ্গি রেখা তাই কাশি সাহা তাংবু তাংনি হলং থং কাইখ্যা অবনরগী শান্তির বাজার পিএম শ্রী তি কর্ম রেম চিনি রংনগ সংসদজা পান্ডব মন্ত্রী অগ্র সাকা থাকলে বিচিচার হাস্তিনি কামি আমচায় গবাং হামগ্রাই ইংখা তাই লোকরংনি আজিমু পাংখা পান্ডব মানজাকা মন্ত্রী বিকাশ দেববর্মা তাই শুক্লাচর নোয়াটিয়া এমএলএ প্রমোদ রিয়াং স্বপ্না মজুমদার মাইলা ফ্রুমক সালগ্রা হাংকনি জেলা পরিষদনি কাসকু অগ্রা দীপক দত্ত মন্ত্রী অগ্র সানজাব সালগ্রা মতায় ফিলব্রে সালগ্রা হাংকনি ফ্যাক জানাই গরই ফুটবল টুর্নামেন্ট নেঙ্গিরেখা আকাশবাণী আগরতলা কেন্দ্র অকক্তমা খাই দায়ু আকাশবাণী আপডেট মানা বাকে লগ ইন খাই www.newsonair.com নিউজ অন এয়ার এপ ফলো খাই হদালাম ফেসবুক তাই এক্স হ্যান্ডেল অল ইন্ডিয়া রেডিও নিউজ তাই ইনস্টাগ্রাম পেজ এয়ার নিউজ এলার্টস নাই দি অফিসিয়াল ইউটিউব চ্যানেল নিউজ অন এয়ার আবনকারিব আকাশবাণী আগরতলা কেন্দ্রনি কক্তমা আপডেট মানাকে এক্স হ্যান্ডেল আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুক এয়ার নিউজ আগরতলা তাই ইউটিউব আকাশবাণী নিউজ আগরতলাও নাইনে নাঙ্গেন হাস্তে হাপনে খাজাক ফিল্ডক ত্রিপুরা হাস্তে রাং কমিশন পিনে পাইথা কক্তম মন্ত্রীগ্র প্রফেসর ডাক্তার মানিক সাহা নিথানি আফারকা কমিশনী চেয়ারম্যান অভিষেক সিং তিনি তাংন কতর মন্ত্রীগ্র নিথানি অকক্তম আফারকা থানে বিশিনি জানুয়ারি তাল খাজাক কমিশন তাকি চার সক আমজক নাইমানি ওল অকক্তম আফারকা হাস্তে লোকো লেখামুংনি পৈলাই বেড়াইম ওলনি লেখামুং খানানি সিমি চেংজাগান নক নক লেখামুংনি সামং আবো টংলান আগস্টানি থামচি সালমারি জরা তিনি হরদম চিনিয় পায়ানো বাইথাং লেখামুংনি সামং লেখামুংনি নাইখুংনি দায়িফাং রতন বিশ্বাস তিনি আগরতলা কক্তমা থমনাই রংনি ঠুম অকর্ণ শাখা বসাকা থাংনাই জোলাই তালনি চিসনি সালমারি নিসিমি বাইথাং লেখামুংনি সামং চেংজাকমানি তিনি শারীরিক জরা খুং বাজি সাইনক অনলাইন পোর্টাল এসই ডট সেন্সাস ডট গভ ডট ইন নি সেভ বাই বাইথাং লেখামুনি সামুঙ্গ মানজাখা মজাং বিশ্বাস তাইব সাকা হা কতর তাবু নপুইলা ডিজিটাল লোক লেখামুং চেংজাখা মোবাইল অ্যাপ্লিকেশনটা ওয়েব মনিটরিং সেভ বাই লোকথম থমা চেরি নাইমাতাই নাইকলম খলাই জাগি তঙ্গ হাস্তে লোক লেখামুং ওলনি বেরেম নৈশাই নিচি সিনিনি বিশিনি ফেব্রুয়ারি তালো চেংজাগান বলং মন্ত্রী অনিমেষ দেববর্মা তিনি অনকুতি হাঙ্কনি কুমারঘাট তাই কয়লার শহর বেড়াই নাইখ্যা ব কুমারঘাটনি আশ্রম পলিও সিটি পার্ক বেড়াই নাইখ্যা বলং মন্ত্রী আরো বকুলবু ফাঙ্কাইখ্যা চন্দিপুর ব্লকনি ডন বিলাসনি কথাজাক বলং কমিটিনি আদং রকবাই কগলাম্ব সালাইখ্যা আবন কারিব বলং নাইখুনি থাইচুক থাইপুং আগর বুফাং রকব বেড়াই নাইখ্যাব এডিসিনি সামুচারিনা আদংকরা রুনিয়াল দেববর্মা তিনি লোকভবন হাস্তেপা ইন্দ্র সেনা রেড্ডি নালুবাই মালাইখ্যা মজাং দেববর্মা এডিসি আমচানি হামগ্রাই সামুং বুতাং রং তুই হাস্তেপান সবাই শুক্রবী সাইখনা রেখা সালগ্রা ত্রিপুরানি শান্তির বাজার বখাস্তে তাই সাবরুম বখাস্তেনি যত হাফানি রংনকনি ফুরেংনাই বখরক ফুরেংনাই বখরক ইয়াকচু তাই নাইকিনি খ্লাইনি রগ্নতেই তিনি শান্তির বাজারনি অডিটোরিয়াম আমজক নাইমা পান্ডা কাসা সংসার জাখা পান্ডু রং তাঙ্করা ডক্টর মিলিন রামটেকে খাবাই খুবাই বারজা নাহারে রংনি সামং কাহামকে খ্লাইনা বাকে ফুরেংনাই বখর রগ্ন কক বিতি রেখা রংনক রংদাগিফাং সমিত রায় চৌধুরী নিপুণ ত্রিপুরা মিশন যাই যাইকে সামঙ্গস আচরণা শাখা ফানবক্সিনকা এনএফ রেলওয়েনি লামডিং বদরপুর সেকশনি বিশিংনি ও হাগিরজাও স্টেশন দেড়ামাও কলাইজা কাহিনী রেল লাইন স্নাম মুংনি সামুং তাঙ্গজাগি তঙ্গ আবনরগে থাম নম্বর লাইনটি দরক দরক ট্রেন থাংলাসু খালাই তঙ্গ অমহাই তং হালবনরগে কিসাসু ট্রেন

0: শুনুন, আপনি কি পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনা সম্পর্কে শুনেছেন?
1: ভারত সরকার কা লক্স সোলার পাওয়ার সে বিজলি বিল জিরো করনে কা ভি হ্যায়।
0: এতে আপনার বাড়ি সূর্য বাড়ি হয়ে যাবে, মানে বিদ্যুতের বিল আসবে জিরো, আর উৎপাদিত বিদ্যুৎ অতিরিক্ত হলে বিদ্যুৎ গ্রিড বিক্রি করে অর্থ উপার্জনও সম্ভব। তাহলে অপেক্ষা কিসের, এখনই রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।

আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি রাহুল চন্দ্র লোধ। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, রাজ্যে বাড়ি বাড়ি গণনার কাজ আগামীকাল থেকে শুরু। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আজ দক্ষিণ জেলায় বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করেছেন। লোকসভায় পাশ হল জন্ম ও মৃত্যু নিবন্ধন সংশোধনী বিল 2026। ষষ্ঠ রাজ্য অর্থ কমিশন চূড়ান্ত রিপোর্ট পেশ করল। এবারে বিস্তারিত সংবাদ। রাজ্যে জনগণনার প্রথম পর্যায়ের দ্বিতীয় ধাপে আগামীকাল থেকে শুরু হবে বাড়ি বাড়ি গণনার কাজ। তা চলবে আগামী 30 আগস্ট পর্যন্ত। আজ রাত 12টায় শেষ হচ্ছে স্বগণনার কাজ। জনগণনা দপ্তরের অধিকর্তা রতন বিশ্বাস আজ আগরতলায় সাংবাদিক সম্মেলনে এই কথা জানান। তিনি জানান, গত 17 জুলাই থেকে স্বগণনার কাজ শুরু হয়েছিল। আজ বিকেল পর্যন্ত 50,000 পরিবার অনলাইন পোর্টাল ac.census.gov.in এর মাধ্যমে স্বগণনায় অংশ নিয়েছে। শ্রী বিশ্বাস আরো জানান, দেশে এই প্রথম সম্পূর্ণ ডিজিটাল জনগণনা, যেখানে মোবাইল অ্যাপ্লিকেশন এবং ওয়েব ভিত্তিক মনিটরিং ব্যবস্থার মাধ্যমে তথ্য সংগ্রহ, যাচাই এবং তদারকি করা হচ্ছে। রাজ্যে জনগণনার দ্বিতীয় পর্যায় 2027 সালের ফেব্রুয়ারি মাসে শুরু হবে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আজ দক্ষিণ জেলার শাবরুম ও শান্তিরবাজার মহকুমায় 24টি প্রকল্পের উদ্বোধন এবং 11টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ উপলক্ষে শান্তিরবাজারে পিএম শ্রী তৈকর্ম দাদু স্কুলে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, গত 8 বছরে রাজ্যের গ্রামীণ এলাকার প্রভূত উন্নতি হয়েছে এবং জনগণের মাথা পিছু আয় বেড়েছে। রাজ্যে প্রধানমন্ত্রী আবাস যোজনা, আয়ুষ্মান ভারত, ধরতি আভা সহ বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পগুলির সফল বাস্তবায়ন নিয়ে মুখ্যমন্ত্রী বিস্তারিত উল্লেখ করেন। উপস্থিত ছিলেন মন্ত্রী বিকাশ দেববর্মা এবং শুক্লাচরণ নোয়াতিয়া, বিধায়ক প্রমোদ রিয়াং, স্বপ্না মজুমদার, মাইলা ফ্রুমক, দক্ষিণ জেলার জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত। মুখ্যমন্ত্রী সন্ধ্যায় দক্ষিণ মথায়

চতুর্থ দক্ষিণ জেলা নেশামুক্ত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন। এডিসির মুখ্য কার্যনির্বাহী সদস্য রুনিয়েল দেববর্মা আজ লোকভবনে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকারে মিলিত হন। শ্রী দেববর্মা এডিসি এলাকার উন্নয়ন কর্মসূচি সম্পর্কে রাজ্যপালকে বিস্তারিত অবহিত করেন। খাদ্য দপ্তরের উদ্যোগে পুরাতন আগরতলায় কৃষ্ণমালা মুক্ত মঞ্চে কৃষকদের কাছ থেকে আজ ন্যূনতম সহায়ক মূল্যে ধান ক্রয় করা হয়েছে। কৃষি দপ্তরের সহায়তায় এই কর্মসূচির উদ্বোধন করেন বিধায়ক রতন চক্রবর্তী। আজ পুরাতন আগরতলা ব্লকের অন্তর্গত মোট 124 জন কৃষকের কাছ থেকে সর্বমোট 162 মেট্রিক টন ধান ক্রয় করা হয়েছে। এর ফলে কৃষকদের মোট আয় হয়েছে 38,37,000 টাকা। দক্ষিণ ত্রিপুরার শান্তিরবাজার মহকুমা এবং সাব্রুম মহকুমার সমস্ত সরকারি বিদ্যালয় সমূহের প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক এবং পরিদর্শকদের নিয়ে আজ শান্তিরবাজারের মুকুট অডিটোরিয়ামে পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে শিক্ষা সচিব ডক্টর মিলিন্দ রামটিকে সর্বোচ্চ নিষ্ঠা এবং দায়িত্বশীলতার সঙ্গে শিক্ষার মান উন্নয়নে কাজ করতে বিদ্যালয় প্রধানদের পরামর্শ দেন। বিদ্যালয় শিক্ষা অধিকর্তা সমিত রায় চৌধুরী নিপুণ ত্রিপুরা মিশনের যথাযথ বাস্তবায়ন, প্রাক প্রাথমিক শিক্ষায় গুরুত্ব আরোপ, শ্রেণী উপযোগী শিক্ষাদান এবং খেলার ছলে শিক্ষার উপর জোর দিতে শিক্ষক আধিকারিকদের পরামর্শ দেন। বনমন্ত্রী অনিমেষ দেববর্মা আজ ঊনকোটি জেলার কুমারঘাট ও কৈলাসহর মহকুমা সফর করেন। তিনি কুমারঘাটের আশ্রমপল্লীতে সিটি পার্ক পরিদর্শন করেন। বনমন্ত্রী সেখানে বকুল গাছের চারা রোপণ করেন। চণ্ডীপুর ব্লকের ধনবিলাসে যৌথ বনায়ন কমিটির সদস্যদের সঙ্গে কথা বলেন তিনি। তাছাড়া বন দপ্তরের আম, কাঁঠাল, আগর বাগানও ঘুরে দেখেন মন্ত্রী। এই খবর আপনারা শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপে ফলো করুন। সোশ্যাল মিডিয়ায় ফেসবুক ও এক্স হ্যান্ডেলে অল ইন্ডিয়া রেডিও নিউজ এবং ইনস্টাগ্রাম পেজে এআইআর নিউজ এলার্টসে। তাছাড়া দেখুন অফিসিয়াল ইউটিউব চ্যানেল নিউজ অন এআইআর এবং আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। আজ লোকসভায় পাশ হল জন্ম ও মৃত্যু নিবন্ধন সংশোধনী বিল 2026। এই বিল অনুযায়ী জন্ম বা মৃত্যুর তথ্য জানাতে 1 থেকে 2 বছর দেরি হলে জেলাশাসক বা মহকুমা শাসকের অনুমোদন লাগবে। 2 বছরের বেশি দেরি হলে ফার্স্ট ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নির্দেশ নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। উল্লেখ্য, লোকসভা ও রাজ্যসভার অধিবেশন আগামী সোমবার পর্যন্ত মুলতবি করা হয়েছে। কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অন্নপূর্ণা দেবী নাগরিকদের মিশন শক্তি অ্যাপটি ডাউনলোড করার অনুরোধ করেছেন, যা একটি মাত্র ক্লিকে নারী ও শিশু সুরক্ষা নিশ্চিত করে। সামাজিক মাধ্যমে কেন্দ্রীয় মন্ত্রী বলেছেন, মিশন শক্তি অ্যাপটি নারী ও শিশুদের সুরক্ষা, সহায়তা এবং ক্ষমতায়নের ক্ষেত্রে সরকারের সংকল্পকে আরও দৃঢ় করেছে। তিনি জানান, এই অ্যাপটি একটি একক প্ল্যাটফর্মে গুরুত্বপূর্ণ হেল্পলাইন পরিষেবাগুলিতে দ্রুত এবং সহজ অ্যাক্সেস নিশ্চিত করে, যার মধ্যে রয়েছে মহিলা হেল্পলাইন 181, জরুরি পরিষেবা 112, পোষণ এবং PMMVY হেল্পলাইন 1515, জাতীয় সাইবার ক্রাইম হেল্পলাইন 1930, আইনি সহায়তা নালসা 1500, টেলিমানুষ 1416 এবং শিশু হেল্পলাইন 1098। রাজ্য সরকারের গঠিত ষষ্ঠ ত্রিপুরা রাজ্য অর্থ কমিশন তার চূড়ান্ত রিপোর্ট মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহার কাছে পেশ করেছে। কমিশনের চেয়ারম্যান অভিষেক সিং আজ সচিবালয়ে মুখ্যমন্ত্রীর হাতে রিপোর্ট তুলে দেন। গত বছরের 7 জানুয়ারি গঠিত কমিশন প্রায় 18 মাস পর্যালোচনার পর এই রিপোর্ট জমা দেয়। রিপোর্টে পঞ্চায়েত রাজ প্রতিষ্ঠান, পৌরসংস্থা এবং এডিসির আর্থিক কাঠামো বিশ্লেষণ করে সম্পদের সুষম বণ্টন এবং আর্থিক সক্ষমতা বৃদ্ধির সুপারিশ করা হয়েছে। 2030-31 সালের মধ্যে স্বশাসিত সংস্থাগুলিকে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও আর্থিকভাবে শক্তিশালী করে তোলার লক্ষ্যে বিভিন্ন নীতিগত দিক নির্দেশনাও প্রতিবেদনে তুলে ধরা হয়েছে। এনএফ রেলওয়ের লামডিং বদরপুর সেকশনের অধীন নিউ হারিঙ্গাজাও স্টেশনে ক্ষতিগ্রস্ত 2টি রেল লাইনে মেরামতের কাজ চলছে। এই পরিপ্রেক্ষিতে 3 নম্বর লাইন দিয়ে ধীরে ট্রেন চলাচল করছে। উদ্ভূত পরিস্থিতিতে কিছু ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে এবং কিছু ট্রেনের যাত্রার সময়সূচি পরিবর্তন করা হয়েছে। এনএফ রেলওয়ের পক্ষ থেকে আজ জানানো হয়েছে, 15650 নারিঙ্গি আগরতলা এক্সপ্রেস আগামীকাল নারিঙ্গি থেকে রাত 10:30 আগরতলার উদ্দেশ্যে রওনা হবে। 15649 আগরতলা নারিঙ্গি এক্সপ্রেস আগামীকাল সকাল

0: আগামীকাল আগরতলা থেকে রাত 11:30 নারিঙ্গির উদ্দেশ্যে রওনা হবে। তাছাড়া 15626 আগরতলা দেওঘর এক্সপ্রেস আগামীকাল রাত 11:00 আগরতলা থেকে দেওঘরের উদ্দেশ্যে রওনা হবে। অটল বয় অভ্যুদয় যোজনায় প্রবীণ নাগরিকদের সামাজিক ও আর্থিক নিরাপত্তার লক্ষ্যে আজ সিপাহীজলা জেলার জরিলামে লীলাবতী স্মৃতি কমিউনিটি হলে এক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়। সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর এবং সিপাহীজলা জেলা পরিষদ আয়োজিত এই কর্মসূচির উদ্বোধন করেন সিপাহীজলা জেলার অতিরিক্ত জেলাশাসক সুভাষ দত্ত। তিনি জানান, বিভিন্ন সরকারি প্রকল্পে প্রবীণ নাগরিকরা কি ধরনের সুযোগ সুবিধা পেতে পারেন সে বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই কর্মসূচির আয়োজন। নারী ও শিশু কল্যাণ মন্ত্রক প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার 2026 এর জন্য মনোনয়ন জমা দেবার সময়সীমা বাড়িয়েছে। মনোনয়ন জমা দেবার শেষ তারিখ আজ থেকে বাড়িয়ে 15 আগস্ট 2026 পর্যন্ত করা হয়েছে। মনোনয়ন শুধুমাত্র ন্যাশনাল অ্যাওয়ার্ডস পোর্টালের মাধ্যমেই গ্রহণ করা হবে। বিস্তারিত তথ্য www.awards.gov.in এই ওয়েবসাইটে পাওয়া যাবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সামাজিক মাধ্যমে ভিডিও বার্তায় বলেছেন, গত কয়েক দশক ধরে প্রতিটি রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার প্রশ্নপত্র ফাঁসের সমস্যার সম্মুখীন হয়েছে, যা শিক্ষার্থীদের ভবিষ্যৎকে ঝুঁকির মুখে ফেলেছে। তিনি বলেন, এই পরিস্থিতির কথা মাথায় রেখে কঠোর আইনি বিধান সম্বলিত একটি বিল সংসদে পাশ হয়েছে। আগামী অক্টোবর মাসে ভারতের সিনিয়র ফুটবল দল ব্রাজিল সিনিয়র দলের সঙ্গে একটি প্রীতি ম্যাচ খেলবে। আগামী 3 অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের ব্যবস্থাপনায় ম্যাচটি অনুষ্ঠিত হতে চলছে। অন্যদিকে আজারবাইজানে অনূর্ধ্ব 17 বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে 3টি পদক পেল ভারত। 57 কেজি বিভাগে নিকিতা শেরাওয়াত রৌপ্য পদক জয় করেছেন। 49 কেজি বিভাগে ব্রোঞ্জ পদক পেয়েছেন কামনা বাবাল। 73 কেজি বিভাগে ব্রোঞ্জ পদক পেয়েছেন গরিমা। আগামী 24 ঘন্টায় রাজ্যের সবকটি জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26.8 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 5:30 পর্যন্ত বৃষ্টি হয়েছে 17.4 মিলিমিটার। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার পড়ছি। রাজ্যে বাড়ি বাড়ি গণনার কাজ আগামীকাল থেকে শুরু। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আজ দক্ষিণ জেলায় বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করেছেন। লোকসভায় পাশ হল জন্ম ও মৃত্যু নিবন্ধন সংশোধনী বিল 2026। ষষ্ঠ রাজ্য অর্থ কমিশন চূড়ান্ত রিপোর্ট পেশ করল। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35।
1: শ্রোতা বন্ধুরা, যখন শুনলেন প্রথমে কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ এবং এরপরে পর্যায়ক্রমে ককবরক স্থানীয় বাংলা সংবাদ আগরতলা কেন্দ্র থেকে। আমাদের স্টুডিওতে এখন সময় রাত 8:06 হয়ে 38 সেকেন্ড। এবারে শুনবেন লাইভ ফোন ইন মনের মতো গান। আপনারা ফোন করবেন 8731875545 এই নম্বরে। সংযোগ পাওয়ার পর বলবেন নাম এবং ঠিকানা এবং বলবেন কোন ছবির গান শুনতে চান, ছবির নাম ও গানের কলি বলবেন, তাহলে শোনা যাবে প্রথম গান এই অনুষ্ঠান থেকে। প্রথম কলটি নিয়ে নিলাম, দেখা যাক কলারকে। হ্যালো, নমস্কার। হ্যালো হ্যালো
2: হ্যালো স্যার, নমস্কার।
1: হ্যাঁ, কে বলছেন?
2: আমি সুমন মোহরি বলতেছি আগরতলা থেকে।
1: কোন ছবির গান শুনবো আপনাকে?
2: নাম গুম জায়গা।
1: আচ্ছা ঠিক আছে, যাচ্ছে আপনার প্রিয় গানটি। নমস্কার।
2: নমস্কার।

0: হ্যালো, নমস্কার, সুস্বাগত।
1: হ্যালো, নমস্কার।
0: হ্যাঁ, কে বলছেন?
1: হ্যাঁ, আমি সান্দেহতে অমিশ বলছি।
0: আচ্ছা, আপনার মোবাইল কি লাউডে?
1: না, লাউডে নেই, রেডিও সাউন্ড।
0: আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলুন, কোন ছবি?
1: ছবির নাম অনুতাপ, আর গানটি গেয়েছেন বাপিদারি।
0: আচ্ছা ঠিক আছে, যাচ্ছে আপনার প্রিয় গানটি।

0: হ্যালো, নমস্কার, কে বলছেন?
1: কতটুকু
0: লাভ হলো? না, লোকসান ও লাভ আর লোকসান নিয়ে জীবন, তাই নাকি? আচ্ছা, ঠিক আছে, যাচ্ছে গানটি। নমস্কার।

শ্রোতা বন্ধুরা শুনছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান লাইভ ফোন ইন মনের মতো গান। হ্যালো নমস্কার, কে বলছেন? কোন ছবি? বাবুল কাগর। তো এখন কি মনে পড়ে বাবুল কাগর? একটু নাকি? আচ্ছা নমস্কার। হ্যাঁ হ্যাঁ।

0: হ্যালো, নমস্কার।
1: নমস্কার দাদা,
0: সুস্বাগত, কে বলছেন?
1: আশুতোষ দেবনাথ কৈলাসহর থেকে
0: কোন ছবি নির্বাচন করলেন?
1: মোহাম্মদ রফিজির জন্মদিবস, গান শুনে শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি। উনার সঙ্গে রয়েছেন আশাজি, রবীন্দ্রনাথ হৃদয়, গানটা হচ্ছে মৌসুম সোহানি আ গয়া। বক্সিজি দেখেছেন আর লক্ষ্মীকান্ত প্যারিলালজি সুর দিয়ে সাথে।
0: আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, নমস্কার
1: নমস্কার।

হ্যালো, নমস্কার। কে বলছেন? করণ সিং? আচ্ছা, কয়টি সিং? সিং কয়টি? ও আচ্ছা আচ্ছা, যার সিং নেই তবু সিং না? আচ্ছা আচ্ছা। হ্যাঁ, ছবি নমস্কার।

শ্রোতা বন্ধুরা, মাঝে মধ্যে টেলিযোগাযোগের সমস্যা মধ্যে পড়ে যায়, তাই অনেক সময় ঠিক সময় গ্রহণ করতে পারি না। হ্যাঁ, হ্যালো, কে বলছেন? কোন ছবি? আপনার নেটওয়ার্ক ঠিক মতো আছে না, তাড়াতাড়ি বলে ফেলুন। হ্যালো হ্যালো হ্যালো ঠিক আছে ঠিক আছে, যাচ্ছে। হ্যাঁ,

0: হ্যালো, নমস্কার। সুস্বাগত, কে বলছেন? হ্যালো হ্যালো হ্যালো হ্যালো হ্যালো হ্যাঁ, কে বলছেন?
1: আমি লক্ষ্মীছড়া থেকে মতিলাল
0: দিয়া। কোন ছবি? ঠিক আছে, যাচ্ছে, নমস্কার।

0: হ্যালো, নমস্কার, সুস্বাগত, কে বলছেন?
1: আমি স্যার মানবনগর থেকে নারায়ণচন্দ্র মজুমদার।
0: কোন ছবির গান শুনতে চান?
1: অটল জলের আহ্বান স্যার।
0: অটল জলের আহ্বান, আর গানে কলি
1: বল এই জীবনের পাতা বাতায়।
0: সবই বল থাকে নাকি, একটু শুদ্ধ নেই। ঠিক আছে, যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, এটাই বলে যাওয়াটা খুবই ভালো জীবনের জন্য। হ্যাঁ, খুবই ভালো, এবং গানটা খুব ভালো, অনেক মানে আমি আমার ছোটবেলা থেকে শুনিয়ে বড় হয়েছি, খুব ভালো লাগে। হ্যাঁ, যাচ্ছি, নমস্কার।
1: নমস্কার।

0: হ্যালো, নমস্কার, কে আছেন?
1: ত্রিপুরা সেভেন সঙ্গীতা দেবনাথ জি, আপনার দেবনাথ জি, প্রতিদা দিদি।

0: শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠানের সবশেষ কল গ্রহণ করছি, দেখা যাক কলার কে। হ্যালো নমস্কার, কে বলছেন? হ্যালো,
1: হ্যালো নমস্কার।
0: কে বলছেন?
1: আমি ধর্মনগর থেকে অভিনাশ ছবি।
0: ছবি
1: ছবি দেশপ্রেমী গানের করি হলো আকাশে প্রেম করে দেশপ্রেমী মোমায় রাখি।
0: ঠিক আছে, যাচ্ছে আপনার গানটি। নমস্কার,
1: শুভরাত্রি। নমস্কার,
0: নমস্কার।

এতক্ষণ পরিবেশিত হলো লাইভ ফোন ইন মনের মতো গান, সঙ্গে ছিলাম আমি সুখ। আকাশবাণী বিলোনিয়া এখন শুনবেন পাঁচ মেশালি নানা রাগের গানের অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রথমে শুনবেন রজনীকান্তের গান, পরিবেশনায় স্বপন বন্দ্যোপাধ্যায়।

অনুষ্ঠানে এবারে শুনবেন রাগ প্রধান গান, পরিবেশনায় শিপ্রা বসু।

আপনারা শুনছেন পাঁচ মিশালি নানা রাগের গানের অনুষ্ঠান। এবারে শুনবেন

এতক্ষণ পরিবেশিত হল পাঁচমিশালি নানা রাগের গানের অনুষ্ঠান। অনুষ্ঠানের সবশেষে শুনলেন গজল, শিল্পী ছিলেন শিবরা বসু, আকাশবাণী বিলোনিয়া। অনুষ্ঠানে এবারে শুনবেন কবিতা আবৃত্তির অনুষ্ঠান কবিতার আকাশ। আবৃত্তি করবেন প্রদীপ ঘোষ।

উদ্ভ্রান্ত সেই আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি উদ্ভ্রান্ত সেই আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত, তাঁর সেই অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার দিনে রুদ্র সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রীর বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে। আফ্রিকা বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায়, কৃপণার অন্তঃপুরে সেখানে নিভৃত অবকাশে তুমি সংগ্রহ করছিলে দুর্গমের রহস্য, চিনছিলে জল স্থল আকাশের দুর্বোধ সংকেত, প্রকৃতির দৃষ্টি অতীত জাদু মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে, বিদ্রুপ করছিলে ভীষণকে বিরূপের ছদ্মবেশে, শঙ্কাকে যাচ্ছিলে হার মানাতে আপনাকে উগ্র করে, বিভীষিকার প্রচণ্ড মহিমায় তাণ্ডবের দুন্দুভিনী নাদে। হায় ছায়াবৃতা, কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ উপেক্ষার আবিল দৃষ্টিতে, এলোরা লোহার হাত কড়ি নিয়ে নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে, এলো মানুষ ধরার দল গর্বে যারা অন্ধ তোমার সূর্য হারা অরণ্যের চেয়ে, সভ্যের বর্বর লোভ নগ্ন করল আপন নির্লজ্জ মানুষতা তোমার ভাষাহীন ক্রন্দনে, বাষ্পাকুল অরণ্য পথে পঙ্কিল হল ধুলি তোমার রক্তে অশ্রুতে মিশে, দস্যু পায়ের কাঁটা মারা জুতোর তলায় বিভৎস কাদার পিণ্ড চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। সমুদ্র পারে সেই মুহূর্তেই তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা, সকালে সন্ধ্যায় দয়াময় দেবতার নামে শিশুরা খেলছিল মায়ের কোলে, কবির সঙ্গীতে বেজে উঠছিল সুন্দরের আরাধনা। আজ যখন পশ্চিম দিগন্তে প্রদোষকাল, ঝঞ্ঝা বাতাসের উদ্ধশ্বাস, যখন গুপ্ত

0: হিংস্র প্রলাপের মধ্যে সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী।
1: গ্রামে গ্রামে সেই বার্তারটি গেল ক্রমে, মৈত্র মহাশয় যাবে সাগর সঙ্গমে তীর্থ স্নান লাগি, সঙ্গী দল গেল জুটি,

কত বাল ও বৃদ্ধ নরনারী, নৌকা দুটি প্রস্তুত হইল ঘাটে। পুণ্যলোভাতুর মক্ষতা কহিল আসি, হে দাদা ঠাকুর আমি তব হব সাথী। বিধবা যুবতী দুখানি করুন আঁখি, মানে না যুকতি কেবল মিনতি করে, অনুরোধ তার এড়ানো কঠিন বড়, স্থান কোথার মৈত্র কহিলেন তারে, পায়ে ধরি তবু। বিধবা কহিল কাঁদি, স্থান করি লবু কোনো মতে এক ধারে। ভিজে গেল মন তবু দ্বিধা ভরে, তারে শুধালো ব্রাহ্মণ, নাবালক ছেলেটির কি করিবে তবে। উত্তর করিল নারী, রাখাল শিরবে আপন মাসির কাছে, তার জন্ম পরে বহুদিন ভুগেছিল সুতিকার জ্বরে, বাঁচিব ছিল না আশা, অন্নদা তখন আপন শিশুর সাথে দিয়ে তারে স্তন মানুষ করেছে যত্নে, সেই হতে ছেলে মাসির আদরে আছে মার কোল ফেলে। দুরন্ত মানে না কারে, করিলে শাসন মাসি আসি অশ্রু জলে ভরিয়া, নয়ন কোলে তারে টেনে লয়, সে থাকিবে সুখে মার চেয়ে আপনার মাসিমার বুকে। সম্মত হইল বিপ্র, মক্ষদা সত্তর প্রস্তুত হইল বাঁধি জিনিস পত্তর, প্রণমিয়া গুরুজনে সখীদল বলে ভাষাইয়া বিদায়ের শোক অশ্রু জলে। ঘাটে আসি দেখে শেথা আগে ভাগে ছুটি, রাখাল বসিয়া আছে তরি পরে উঠি নিশ্চিন্ত নীরবে। তুই হেথা কেন রে, মা শুধালো, সে কহিল যাইব সাগরে, যাইবি সাগরে, আরে ওরে দস্যু ছেলে নেমে আয়। পুনরায় দৃঢ় চক্ষু মেলে সে কহিল দুটি কথা, যাইব সাগরে। যত তার বাহু ধরি টানাটানি করে, রহিল সে তরণী আঁকড়ি। অবশেষে ব্রাহ্মণ করুণ স্নেহে কহিলেন হেসে, থাক থাক সঙ্গে যাক, মা রাগিয়া বলে চল তুরে দিয়া আসি সাগরের জলে। যেমনি সে কথা গেল আপনার কানে, অমনি মায়ের বক্ষ অনুতাপ বানে, বিঁধিয়া কাঁদিয়া উঠে মুদিয়া নয়ন, নারায়ণ নারায়ণ করিল স্মরণ। পুত্রে নিল কোলে তুলি তার সর্পদেহে, করুণ কল্যাণ হস্ত বুলাইল স্নেহে। মৈত্র তারে ডাকি ধীরে চুপি চুপি কয়, ছি ছি ছি এমন কথা বলিবার নয়। রাখাল যাইবে সাথে স্থির হলো কথা, অন্নদা লোকের মুখে শুনি সে বারতা, ছুটে আসি বলে বাছা কোথা যাবি ওরে। রাখাল কহিল হাসি, চলিনু সাগরে আবার ফিরিব মাসি। পাগলের প্রায় অন্নদা কহিল ডাকি, ঠাকুর মশায় বড় যে দুরন্ত ছেলে রাখাল আমার, কে তাহারে সামালিবে, জন্ম হতে তার মাসি ছেড়ে বেশিক্ষণ থাকেনি কোথাও, কোথায় রে নিয়ে যাবে ফিরে দিয়ে যাও। রাখাল কহিল মাসি যাইব সাগরে আবার ফিরিব আমি। বিপ্র স্নেহ ভরে কহিলেন, যতক্ষণ আমি আছি ভাই তোমার রাখাল লাগি কোনো ভয় নাই। এখন শীতের দিন শান্ত নদী নদ, অনেক যাত্রীর মেলা, পথের বিপদ কিছু নাই, যাতায়াতে মাস তুই কাল, তোমারে ফিরায় দিব তোমার রাখাল। শুভক্ষণে দুর্গা শরী নৌকা দিল ছাড়ি, দাঁড়ায়ে রহিল ঘাটে যতকুলো নারী, অশ্রু চোখে হেমন্তের প্রভাত শিশিরে, ছল ছল করে গ্রাম চূর্ণী নদী তীরে। যাত্রীদল ফিরে আসে সাঙ্গ হল মেলা, তরণী তীরেতে বাঁধা অপরাহ্নবেলা, জোয়ারের আসে কৌতূহল অবসান, কাঁদিতেছে রাখালের গৃহগত প্রাণ, মাসির কোলের লাগি জল শুধু জল, দেখে দেখে চিত্ত
নিত্য তার হয়েছে বিকল, মসৃণ চিকন কৃষ্ণ কুটিল নিষ্ঠুর, লোলোপ লেলিহ জিহ সর্প সমক্রূর, খল জল ছল ভরা তুলি লক্ষ ফোনা, ফুসিছে গর্জিছে নিত্য করিছে কামনা, মৃত্তিকার শিশুদের লালাই তুমু, হে মাটি হে স্নেহময়ী, ওই মৌন মুখ ওই স্থির ওই ধ্রুব ওই পুরাতন, সর্বোপদ্রব সহানন্দ ভবন শ্যামল কোমলা, যেথা যে কে হই থাকে অদৃশ্য দুবাহু মেলি টানিছ তাহাকে অহরহ, ওই মুগ্ধে কি বিপুল টানে দিগন্ত বিস্তৃত তব শান্ত বক্ষ পানে, চঞ্চল বালক আসি প্রতি ক্ষণে ক্ষণে, অধীর উৎসুক কণ্ঠে সুধায় ব্রাহ্মণে, ঠাকুর কখন নাজি আসিবে জোয়ার, সহসা স্তিমিত জলে আবেগ সঞ্চার, দুই কুল চেতাইল আশার সংবাদে, ফিরিল তরীর মুখ মৃদু আর্তনাদে, কাছিতে পড়িল টান কল শব্দ গীতে, সিন্ধুর বিজয় রথ কষিল নদীতে, আসিল জোয়ার মাঝে দেবতারে শরি, তরিত উত্তর মুখে খুলে দিল তরি, রাখাল সুধায় আসি ব্রাহ্মণের কাছে, দেশে পৌঁছিতে আর কতদিন আছে, সূর্য অস্ত না যাইতে ক্রোশ দুই ছেড়ে, উত্তর বায়ুর বেগ ক্রমে উঠে বেড়ে, রূপ নারায়ণের মুখে পড়ি বালুচর, সংকীর্ণ নদীর পথে বাঁধিল সমর, জোয়ারের স্রোতে আর উত্তর সমীরে উত্তাল উদ্দাম, তরণী ভিড়াও তীরে উচ্চ কণ্ঠে বারংবার কহে যাত্রীদল, কোথা তীর চারিদিকে ক্ষিপ্তন মত্ত জল, আপনা রুদ্র নৃত্যে দেয় করতালি, লক্ষ লক্ষ হাতে আকাশে দেয় গালি, ফেনিল আক্রোশে একদিকে যায় দেখা, অতি দূর তীর প্রান্তে নীল বন রেখা, অন্যদিকে লুব্ধ ক্ষুব্ধ হিংস্র বাড়ির আসি, প্রশান্ত সূর্যাস্ত পানে উঠেছে উচ্ছ্বাসী, উদ্ধত বিদ্রোহ ভরে নাহি মানে হাল, ঘুরে টলমল তরি অশান্ত মাতাল, মূঢ় সম তীব্র শীত পবনের শনি, মিশিয়া ত্রাসের হিম নর নারীগণে, কাঁপাইছে থরহরি, কেহ হতবাক কেহ বা ক্রন্দন করে, ছাড়ি ঊর্ধ্ব ডাক ডাকে আত্মজনে, মৈত্র শুষ্ক পাংশু মুখে চক্ষু মুদি করে জপ, জননীর বুকে রাখাল লুকায় মুখ কাঁপিছে নীরবে, তখন বিপন্ন মাঝি ডাকি কহে সবে, বাবারে দিয়েছে ফাঁকি তোমাদের কেউ, যা মেনেছে দেয় নাই তাই এত ঢেউ, অসময়ে তুফান শুনো এই বেলা, করহ মানত রক্ষা করিও না খেলা ক্রুদ্ধ দেবতার শনি, যার যত ছিল অর্থ বস্ত্র যাহা কিছু জলে ফেলে দিল না করি বিচার, তবু তখনই পলকে তরিতে উঠিল জল দারুণ ঝলকে, মাঝি কহে পুনর্বার, দেবতার ধন কে যায় ফিরা এলো এই বেলা শোন, ব্রাহ্মণ সহসা উঠি কহিলা তখনই মক্ষদারে লক্ষ্য করি, এই সে রমণী দেবতারে সুপি দিয়ে আপনার ছেলে চুরি করে নিয়ে যায়, দাওতারে ফেলে এক বাক্যে গর্জি উঠে তরা সে নিষ্ঠুর যাত্রী সবে, কহে নারী হে দাদা ঠাকুর রক্ষা করো রক্ষা করো, দুই দৃঢ় করে রাখালের প্রাণপণে বক্ষে চাপি ধরে, ভর্ৎসিয়া গর্জিয়া উঠি কহিলা ব্রাহ্মণ আমি তোর রক্ষাকর্তা, রোষে নিশ্চেতন মা হয়ে আপন পুত্র দিলি দেবতারে, শেষকালে আমি রক্ষা করিব তাহারে, সোদ দেবতার ঋণ সত্য ভঙ্গ করে এতগুলি প্রাণী তুই ডুবাবি সাগরে, মক্ষদা কহিল অতি মূর্খ নারী আমি, কি বলেছি রোষ বসে হুগো অন্তর জামি, সেই সত্য হল সে যে মিথ্যা কত দূর, তখনই শুনি কি তুমি বোঝনি ঠাকুর, শুধু কি মুখের বাক্য শুনেছ দেবতা, শুনুনি কি জননীর অন্তরের কথা, বলিতে বলিতে যত মিলি মাঝি দাঁড়ি, বল করি রাখালের নীল ছিড়ি কাড়ি, মার বক্ষ হতে মৈত্র মুদি দুই আঁখি, ফিরায় রহিল মুখ কানে হাত ঢাকি, দন্তে দন্ত চাপি বলে কে তারে সহসা, মর্মে মর্মে আঘাতিল বিদ্যুতের কষা, দংশিল বৃশ্চিক দংশ, মাসি মাসি মাসি, বিন্ধিল বন্ধির শলা, রুদ্ধ কর্ণে আসি নিরুপায়
অনাথের অন্তিমের ডাক। চিৎকারি উঠিল বিপ্র, রাখ রাখ রাখ। চকিতে হেরিল চাহি, মূর্ছিয়া

কাছে পড়ে মোক্ষদা চরণে তাঁর, মুহূর্তের তরে ফুটন্ত তরঙ্গ মাঝে মেলিয়া আর্ত চোখ, মাসি বলি ফুকারিয়া মিলালো বালক অনন্ত তিমির তলে, শুধু ক্ষীণে মুঠি বারেকে ব্যাকুল বলে ঊর্ধ্বপানে উঠি, আকাশে আশ্রয় খুঁজি ডুবিল হতাশে, ফেরায়ে আনিব তোরে কহি ঊর্ধ্বশ্বাসে, ব্রাহ্মণ মুহূর্ত মাঝে ঝাঁপ দিল জলে, আর উঠিল না, সূর্য গেল অস্তা চলে।

বলবীর বল উন্নত মম শির, শির নেহারি আমারি নত শির ঐ শিখর হিমাদ্রির। বলবীর বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ভুলক দুলক গোলক ভেদিয়া, খোদার আসন নারস ছেদিয়া, উঠিয়াছি চির বিস্ময়ে আমি বিশ্ববিধাত্রীর। মমললাট রুদ্র ভগবান জলে, রাজ রাজ টিকা দীপ্ত জয়শ্রীর। বলবীর আমি চির উন্নত শির, আমি চির দুর্দম দুর্বিনীত নৃশংস, মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন আমি ধ্বংস, আমি মহাভয় আমি অভিশাপ পৃথ্বীর, আমি দুর্পার আমি ভেঙে করি সব চুরমার, আমি অনিয়ম শৃঙ্খল আমি দোলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল, আমি মানি না কোনো আইন আমি ভরা তরি করি ভরা ডুবি, আমি চট পেরো আমি ভীমে ভাসমান মাইন, আমি ধৈর্যটি আমি এ লোকেশে ঝড় অকাল বৈশাখীর, আমি বিদ্রোহী আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রীর। বলবীর চির উন্নত মম শির, আমি ঝঞ্ঝা আমি ঘূর্ণি, আমি পথ সম্মুখে যাহা পাই যাই চূর্ণি, আমি নৃত্য পাগল ছন্দ আমি আপনার তালে নেচে যাই, আমি মুক্ত জীবনানন্দ আমি হাম্বীর আমি ছায়ানট আমি হিন্দোল, আমি চল চঞ্চল ঠমকি ছমকি পথে যেতে যেতে চকিতে চমকি ফিং দিয়া দি তিন দোল, আমি চপলা চপল হিন্দোল, আমি তাই করি ভাই যখন চাহে মন যা, করি শত্রুর সাথে গলাগলি ধরি মৃত্যুর সাথে পাঞ্জা, আমি উন্মাদ আমি ঝুঞ্ঝা আমি মহামারী আমি ভীতিয়ে ধরিত্রীর, আমি শাসন ত্রাসন সংহার আমি উষ্ণ চির অধীর। বলবীর আমি চির উন্নত শির, আমি চির দুরন্ত দুর্মদ আমি দুর্তম, মম প্রাণীর পেয়ালা হর দম হায় হর দম ভরপুর মদ, আমি হোম শিখা আমি সাগ্নিকে যমদগ্নি, আমি যজ্ঞ আমি পুরোহিত আমি অগ্নি, আমি সৃষ্টি আমি ধ্বংস, আমি লোকালয় আমি শ্মশান আমি অবসান নিশাবসান, আমি ইন্দ্রাণী সুত হাতে চাঁদ ভালে সূর্য, মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশুরি আর হাতে রণতূর্য, আমি কৃষ্ণকণ্ঠ মন্থন বিষ পিয়া ব্যথা বাড়ি ধীর, আমি বোমকেশ ধরি বন্ধন হারা ধারা গঙ্গোত্রীর। বলবীর

0: আমি সৃষ্টি বৈরি মহাত্রাস, আমি মহাপ্রলয়ের দ্বাদশ রবির দাহুগ্রাস, আমি কভু প্রশান্ত কভু অশান্ত দারুণ স্বেচ্ছাচারী, আমি অরুণ খুনের তরুণ, আমি বিধির দর্পহারী, আমি প্রভঞ্জনের উচ্ছ্বাস, আমি বারিধীর মহাকল্লোল, আমি উজ্জ্বল আমি প্রজ্জ্বল, আমি উচ্ছল জল ছল ছল ছল উর্মিহিন্দোল,
1: আমি বন্ধনহারা কুমারীর বেণী তন্নি নয়নে বন্নি, আমি ষোড়শীর হৃদি সরসিজ প্রেম উত্তাম, আমি ধন্যি আমি উন্মন মন উদাসীর, আমি বিধবার বুকে ক্রন্দন শ্বাস, হাহুদাস আমি হুতাশীর, আমি বঞ্চিত ব্যথা পথবাসী চিরগৃহ হারা যত পথিকের, আমি অবমানিতের মরম বেদনা বিষ জ্বালা প্রিয় লাঞ্ছিত বুকে গতি ফের, আমি অভিমানী চিরক্ষুব্ধ হিয়ার কাতরতা ব্যথা শুনিবীর চিত চুম্বন চোর কম্পন, আমি থর থর থর প্রথম পরশ কুমারীর, আমি গোপন প্রিয়ার চকিত চাহনি ছল করে দেখা অনুক্ষণ, আমি চপল মেয়ের ভালোবাসা তার কাঁকন চুড়ির কনকন, আমি চির শিশু চির কিশোর, আমি যৌবন ভীতু পল্লী বালার আঁচুর কাঁচুলি নিচুর।

আমি শ্যামলি মাছায়া ছবি, আমি তুলি আনন্দে ছুটে চলি, একি উন্মাদ আমি উন্মাদ, আমি সহসা আমারে চিনেছি আমার, খুলিয়া গিয়াছে সব বাঁধ, আমি উত্থান আমি পতন, আমি অচেতন চিতে চেতন, আমি বিশ্ব তরণে বই জয়ন্তী মানব বিজয় কেতন, ছুটি ঝড়ের মতন কর তালি দিয়া স্বর্গ মর্ত কর তলে, তাসে বর্রা খার উচ্চ ঈশ্ববা বাহন আমার হিম্মত ভেসা হেঁকে চলে, আমি বসুধা পক্ষে আগ্নে আদ্রী পারব বন্ধি কালানল, আমি পাতালে মাতাল লগ্নি পাথার কলরোল কল কোলাহল, আমি তড়িতে চড়িয়া উড়ে চলি জোরে তুড়ি দিয়া দিয়া লম্ফ, আমি ত্রাস সঞ্চারী ভুবনে সহসা সঞ্চারী ভূমিকম্প, ধরি বাসুকীর ফনা জাপটি, ধরি স্বর্গীয় দূত জিব্রাইলের আগুনের পাখা সাপটি, আমি দেব শিশু আমি চঞ্চল আমি ধৃষ্ট, আমি দাঁত দিয়া ছিঁড়ি বিশ্ব মায়ের অঞ্চল, আমি অরফিয়াসের বাঁশরী মহাসিন্ধু তলা ঘুম ঘুম ঘুম, চুমু দিয়ে করি নিখিল বিশ্বে লিচ্ছুম, মম বাঁশরীর তানে পাশরি আমি শ্যামের হাতের বাঁশরি, আমি রুষে উঠি যবে ছুটি মহাকাশ ছাপিয়া, ভয়ে সত্য নরক হাবিয়া দোজখ নিভে নিভে যায় কাঁপিয়া, আমি বিদ্রোহ বাহিনী খিল অখিলে ব্যাপিয়া, আমি শ্রাবণ প্লাবন বন্যা কভু ধরণী রে করি বরণিয়া, কভু বিপুল ধ্বংস ধন্যা আমি ছিনিয়া আনিব বিষ্ণু বক্ষ হইতে যুগল কন্যা, আমি অন্যায় আমি উল্কা আমি শনি, আমি ধূমকেতু জ্বালা বিষধর কাল ফণি, আমি ছিন্ন মস্তা চণ্ডী আমি রণদা সর্বনাশী, আমি জাহান নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি, আমি মৃন্ময় আমি চিন্ময় আমি অজর অমর।

আমি তাথিয়া তাথিয়া মথিয়া ফিরিয়ে স্বর্গ পাতাল মর্ত, আমি উন্মাদ আমি উন্মাদ, আমি চিনেছি আমারে আজিকে আমার, খুলিয়া গিয়াছে সব বাঁধ, আমি পরশুরামের কঠোর কুঠার, নিক্ষত্রিয়।

0: ঘুমে রণ ঘুমে রণিবে না মহাবিদ্রোহী রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত। আমি বিদ্রোহী ভৃগু ভগবান বুকে কেঁদি পদচিহ্ন, আমি স্রষ্টা সুদন শোক তাপ হানা খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন। আমি বিদ্রোহী ভৃগু ভগবান বুকে কেঁদেব পদচিহ্ন, আমি খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন। আমি চির বিদ্রোহী বীর, আমি বিশ্ব ছাড়ায় উঠিয়াছি একা চির উন্নত শির।
1: শুনছেন কবিতা আবৃত্তির অনুষ্ঠান কবিতার আকাশ, আবৃত্তি করছেন প্রদীপ ঘোষ।
2: এই ধরনীর ধুলি মাখা তব অসহায় সন্তান, মাগে প্রতিকার উত্তর দাও আদি পিতা ভগবান। আমার আখির দুঃখ দীপিনিয়া বেড়াই তোমার সৃষ্টি ব্যাপিয়া, যতটুকু হেরি বিস্ময়ে মরি ভরে ওঠে সারা প্রাণ। এত ভালো তুমি, এত ভালোবাসো, এত তুমি মহিয়ান ভগবান ভগবান। তোমার সৃষ্টি কত সুন্দর, কত সে মহৎ পিতা, সৃষ্টি শিয়রে বসে কাঁদো তুমি জননীর মতো ভীতা। নাহি সো আস্তি নাহি যেন সুখ, ভেঙে গড়ো গড়ে ভাঙো উৎসুক, আকাশ মুড়েছ মরকতে পাছে আঁখি হয় রোদে ম্লান। তোমার পবন করিছে বিজন জুড়াতে দগ্ধ প্রাণ ভগবান ভগবান। রবি শশী তারা প্রভাত সন্ধ্যা তোমার আদেশ বহে, এই দিবারাতি আকাশ বাতাস নহে একাকার নহে। এই ধরনীর যাহা সম্বল, বাসে ভরা ফুল রসে ভরা ফল, সুস্নিগ্ধ মাটি সুধা সমজল, পাখির কণ্ঠে গান, সকলের এতে সম অধিকার, এই তাঁর ফরমান ভগবান ভগবান। শীত পীত কালো করিয়া সৃজিলে মানবে শীত অবসাদ, আমরা যে কালো তুমি ভালো জানো, নহে তাহা অপরাধ। তুমি বলো নাই শুধু শ্বেত দ্বীপে যোগাইবে আলো রবি শশী দ্বীপে, সাদা রবে সবাকার টুটি টিপে, এ নহে তব বিধান। সন্তান তব করিতেছে আজ তোমার অসম্মান ভগবান ভগবান। তব কনিষ্ঠামি ধরনীরে দিলে দান ধুলা মাটি, তাই দিয়ে তার ছেলেদের মুখে ধরে সে দুধের বাটি। ময়ূরের মতো কলাপ মেলিয়া তার আনন্দ বেড়ায় খেলিয়া, সন্তান তার সুখী নয় তারা লোভী তারা শয়তান। ঈর্ষায় মাটি করে কাটাকাটি রচে নীতি ব্যবধান ভগবান ভগবান। তোমারে ছেলিয়া আসনে বসিয়াছে আজ লোভী, রসনা তাহার শ্যামল ধরায় করিছে সাহারা গবি। মাটির ঢিবিতে দুদিনে বসিয়া রাজা সেজে করে পেশন কষিয়া, এ পেশনে তারই আসন ধসিয়া রচিছে গোরস্থান ভয়ের মুখের গ্রাস কেড়েখে বীরের আখ্যা পান ভগবান ভগবান। জনগণে যারা যোগ সমশোষে তারে মহাজন কয়, সন্তান সমপালে যারা জমি তারা জমিদার নয়। মাটিতে যাদের ঠেকে না চরণ, মাটির মালিক তাহারাই হন। যে যত ভণ্ড ধড়িবাজ আজ সেই তত বলবান, নীতি নব ছোড়া গড়িয়া কষাই বলে জ্ঞান বিজ্ঞান ভগবান ভগবান। অন্যায় রণে যারা যত দড়ো তারা তত বড় জাতি, সাত মহারথী শিশুরে বধিয়া ফুলায় বেহায়া ছাতি। তোমার চক্ররুধি আছে আজ বিনে রৌপ্য চাকায় খিলাজ, এত অনাচার শুয়ে যাও তুমি তুমি মহামহিয়ান। পীড়িত মানব পারে না কো আর

তোমার দেওয়ায় বিপুল পৃথিবী, সকলে করিব ভোগ। এই পৃথিবীর নারী সাথে আছে সৃজন দিনের যোগ, তাজা ফুলে ফলে অঞ্জলি পুরে বেড়ায় ধরণী প্রতি ঘরে ঘুরে। কে আছে এমন ডাকু যে হরিবে আমার গোলার ধান, আমার ক্ষুধার অন্নে পেয়েছি আমার প্রাণের ঘ্রাণ। এতদিনে ভগবান যে আকাশ হতে ঝরে তবদান আলো বৃষ্টি ধারা, সে আকাশ হতে বেলুন উড়ায়ে গোলাগুলি হানে কারা, উদার আকাশ বাতাস কাহারা করিয়া তুলিছে ভীতির সাহারা, তোমার অসীম ঘিরিয়া পাহারা দিতেছে কার কামান। হবে না সত্য দৈত্য মুক্ত, হবে না প্রতিবিধান, ভগবান ভগবান তোমার দত্ত হস্তের বাঁধে কার নিপীড়ন চেড়ি, আমার স্বাধীন বিচরণ রোধে কার আইনের বেড়ি। ক্ষুধা তৃষা আছে, আছে মোর প্রাণ, আমিও মানুষ আমিও মহান, আমার অধীনে মোর রসনা এই খাড়া গাড়দান। মনের শিকল ছিঁড়েছি পড়েছে হাতের।

শুনলেন কবিতা আবৃত্তির অনুষ্ঠান কবিতার আকাশ, আকাশবাণী মিলনিয়া। আমাদের স্টুডিওতে এখন সময় রাত 10:02:30। এখন শুনবেন হারানো দিনের গান, শিল্পী অল্পনা বন্দ্যোপাধ্যায়।